আকাশবাণী কৈলাসহর, আজ সোমবার 15ই আষাঢ় 1948 শতাব্দ, 21ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 6ই জুলাই 7ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5:58 শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

0: আকাশবাণী কৈলা শহর, অমৃতবাণী।
1: ভাগীরথীর অদূরে স্রোতস্বতী তমসার তীরে এক মনোরম কাননে এক ক্রঞ্চ মিথুন মধুর স্বরে গান করত, সুস্থ শরীরে বিহার করিতেছিল। এই অবসরে অকারণ বৈরী পাপমতী এক ব্যাধ আসিয়া সহসা ক্রঞ্চকে বধ করিল। ক্রঞ্চকে নিহত ও সুনীতলিপ্ত কলেবরে ধরাতলে বিলুণ্ঠিত দেখিয়া সহচরীর বিরহে ক্রঞ্চি কাতরস্বরে রোদন করিতে লাগিল। তখন সেই স্থানে উপস্থিত মহর্ষি বাল্মীকি এই নির্মম দৃশ্য দেখিয়া বিষাদ সাগরে একান্ত নিমগ্ন হইলেন। ক্রঞ্চির করুণ কণ্ঠস্বরে তাঁহার অন্তরে দয়ার সঞ্চার হইল। তখন তিনি এই কার্য নিতান্ত অধর্মজনক জ্ঞান করিয়া কহিলেন, মা নিষাদ প্রতিষ্ঠাং তমগমহ শাশ্বতিসমা ইয়দ ক্রঞ্চ মিথুনাদেকম অবধি কামমোহিতম। রে নিষাদ, তুই ক্রঞ্চ মিথুন হইতে কামমোহিত ক্রঞ্চকে বিনাশ করিয়াছিস, অতএব তুই চিরকাল প্রতিষ্ঠাভাজন হইতে পারিবি না। ব্যাধকে এইরূপ অভিশাপ দিয়া জ্ঞানবান মহর্ষি বাল্মীকি শিষ্য ভরদ্বাজকে সম্বোধন করিয়া কহিলেন, পাদবদ্ধাক্ষরসমঃ স্তন্ত্রীলয় সমন্বিতঃ শোকার্তস্য প্রবৃত্তো মে শ্লোকো ভবতু নান্যথা। বৎস, আমার এই বাক্য চরণবদ্ধ অক্ষর বৈষম্যরহিত অতন্ত্রীলয়ে গান করিবার উপযুক্ত হইয়াছে। অতএব ইহা যখন আমার শোকাবেগ প্রভাবে কণ্ঠ হইতে নির্গত হইল, তখন ইহা নিশ্চয়ই শ্লোকরূপে প্রতীত হোক। ধর্মজ্ঞ ঋষি বাল্মীকি শিষ্যসহ স্বীয় আশ্রমে উপবেশন করিয়া এক একবার সেই নিষাদের প্রতি অভিসম্পাদমূলক শ্লোকের কথা চিন্তা করিতেছেন, এমন সময় প্রজাপতি ব্রহ্মা তথায় আগমন করিয়া সহস্রমুখে মহর্ষিকে সম্বোধনপূর্বক কহিলেন,

ಇತಶ್ಚ ಮಹೀತಲೇ ತಾವದ್ ರಾಮಾಯಣೀ ಕಥಾ ಲೋಕೇಶು ಪ್ರಚರಿಷ್ಯತಿ. ಹೇ ತಪೋಧನ್, তোমার কণ্ঠ হইতে যে বাক্য নিঃসৃত হইয়াছে তাহা শ্লোক বলিয়াই বিখ্যাত হইবে। তাপস, আমার সংকল্প প্রভাবেই তোমার মুখ হইতে বাক্য নির্গত হইয়াছে, অতএব এক্ষণে তুমি শ্লোকবদ্ধ মনোরম রামচরিত রচনা করো। এই পৃথিবীতে যতকাল গিরিনদী সকল অবস্থান করিবে ততদিন এই রামায়ণ কথা লোকসমূহে প্রচারিত থাকিবে। মহর্ষির শিষ্যগণ সেই শ্লোক গান করত বারংবার কহিতে লাগিলেন।

0: সম্পূর্ণ রামায়ণ রচনা করিবেন এইরূপ সংকল্প করিলেন।
1: বাল্মীকি রামায়ণ থেকে পাঠ শুনলেন। আকাশবাণী কৈলাসহর, এখন শুনুন ভক্তিগীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন ভক্তিগীতি আকাশবাণী কৈলাস শহর। এখন বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মুম্বাই কেন্দ্র থেকে।

বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হল মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী কৈলা শহর। নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধু। প্রথমে আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আজ 6 জুলাই সোমবার সকাল 7টায় অনুষ্ঠান সুপ্রভাত। 7:10 ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। রবীন্দ্রসঙ্গীত 7:45। সকাল 8টায় হিন্দি এবং 8:15 ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে সকাল 8:30। 8:40 আধুনিক গান। 9টায় হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান। ১১টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12টায় অনুষ্ঠান পরিচিতি। 12:05 যুব অনুষ্ঠান যুববাণী। 12:30 শুনবেন আধুনিক গান। 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের। 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1:40 গজল। 2টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 2:15 শুনবেন লোকগীতি। 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থী। 7টায় ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। 7:35 এবং 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 8:10 ছাত্রছাত্রীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ 8:30। 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে আধুনিক গান। 9:15 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:10 শুনবেন দেশাত্মবোধক গান। 10:20 বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

শ্রোতা বন্ধু, সুপ্রভাত অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। প্রথমে আজকের দিনটি, স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও যোগমায়া দেবীর সুযোগ্য সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম 1901 খ্রিস্টাব্দের 6ই জুলাই। 1921-এ প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি বিষয়ে সাম্মানিক পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করার পর ভারতীয় ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1924-এ বিএল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্থান লাভ করেন। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকার সফল প্রয়োগ করেন 1885 খ্রিস্টাব্দের আজকের দিনে। 1944 খ্রিস্টাব্দের আজকের দিনে আজাদ হিন্দ রেডিওতে সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে জাতির জনক অভিধা প্রদান করেন। সমাজ সংস্কারক রামকৃষ্ণ গোপাল ভান্ডারকর জন্মগ্রহণ করেন 1837 খ্রিস্টাব্দের 6ই জুলাই। পদার্থবিদ ও শিক্ষাবিদ দৌলত সিং কোঠারি জন্মগ্রহণ করেন 1906 খ্রিস্টাব্দের আজকের দিনে। শুনলেন আজকের দিনটি। এবারে বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। আগরতলা থেকে প্রকাশিত আজকের ফুরিয়াদ পত্রিকার সংবাদ শিরোনাম, রাম মন্দির ইস্যুতে শঙ্খ মুখ খুললেও চুপ মোদি, শোকের আবহেই হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা করল ইরান, বিনিয়োগের লক্ষ্যে টিম ত্রিপুরাকে একজোট হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর। বিশ্বকাপে আগামীকালের খেলা, পর্তুগাল স্পেন, আমেরিকা বেলজিয়াম, আর্জেন্টিনা মিশর। এটিএম জালিয়াতির নতুন রূপ, গ্রাহকের সচেতনতায় গ্রেফতার 2 হ্যাকার। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম, দুর্গাপূজা পর্যন্ত হকার উচ্ছেদ না হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন আইপিএস কর্তার কার্ড থেকে টাকা তুলে ধৃত পরিচারক পরিচারিকা। অন্নপূর্ণায় নাম বাদ, ফের যাচাই শুরু 28 লক্ষের নথি। আজ জননেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিবস উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে একাধিক কর্মসূচি পালিত হবে। তামিলনাড়ুতে চিহ্নিত 50 অনুপ্রবেশকারী হাওড়ায় এনে সীমান্তে পাঠাল প্রশাসন। ব্রাজিলকে হারিয়ে শেষ আটে নোভাক জকোভিচ। এটাই শেষ বিশ্বকাপ, ঘোষণা রোনাল্ডোর। জার্মানির দায়িত্ব নিচ্ছেন ক্লপি। মিশরের বিরুদ্ধে দলে পরিবর্তন আনতে চলেছেন কোচ স্কলোনি। আনন্দবাজার পত্রিকার সংবাদ শিরোনাম, নারদ জয়ন্তীতে ভাষ্যের গুরুত্বে জোর রাজ্যপালের, শ্যামাপ্রসাদের 125 ফুটের মূর্তি প্রতিষ্ঠা কর্মসূচির সূচনা করবেন অমিত শাহ, যাবেন ভবানীপুরে। অবসর নেইমারের, ব্রাজিল বিশ্বকাপ থেকে বেরিয়ে যেতেই চোখের জলে বিদায় দেশের সর্বোচ্চ গোলদাতার। আবার মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, বারবার 7 বার ফাইনালে হার ইংল্যান্ডের। শুনলেন বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। এবারে

আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। আগামী 8ই জুলাই সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং এক দুই জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 থেকে 34 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 8 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 97% এবং 60% হতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস, এবারে কৃষি পরামর্শ। জুন মাসে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ ছিল মূলত ঘাটতিপূর্ণ, তবে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত স্বাভাবিক ছিল। বৃষ্টিপাতের এই ঘাটতি আগামী দিনে স্বাভাবিক পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে আমন ও আউশ ধানের ক্ষেত্রে এর প্রভাব বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। আউশ ধান বর্তমানে 5 কাঠি পর্যায়ে রয়েছে এবং মাটির আর্দ্রতার ঘাটতির কারণে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একইভাবে প্রতিকূল পরিস্থিতির কারণে আমন ধান বোনা ও চারা রোপণের কাজে বিলম্ব হতে পারে, তাই একবারে বা একটি পর্যায়ে চারা রোপণ না করে ধাপে ধাপে তা করা উচিত এবং গ্রাম বা সমষ্টির স্তরে সিডলিং ব্যাংক বা চারার মজুত ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। আউশ ধানের জমির আল ভালো করে বেঁধে দিতে হবে যাতে জল চুইয়ে বেরিয়ে না যেতে পারে এবং অবশ্যই আগাছা পরিষ্কার রাখতে হবে। মাটির ভালো স্বাস্থ্যের জন্য এবং জল ধারণ ক্ষমতা উন্নত করতে ফসলের জমিতে জৈব সার ব্যবহার করুন। তসের অভাব পরবর্তী পরিস্থিতি ব্যবস্থাপনার জন্য জমিতে পটাশিয়ামের পর্যাপ্ত পরিমাণ নিশ্চিত করতে হবে। গত সপ্তাহের বৃষ্টিপাতের পরিমাণ বিগত সপ্তাহগুলোর তুলনায় কিছুটা কম হয়। ধানের জমিতে জলস্তর প্রয়োজনের তুলনায় কিছুটা কম থাকতে পারে। যেসব জমিতে ধানে 5 কাঠি এসেছে সেখানে প্রাথমিক অবস্থায় 2 থেকে 3 সেন্টিমিটার জলস্তর ধরে রাখতে হবে এবং পর্যায়ক্রমে সর্বোচ্চ 5 কাঠি বের হওয়া পর্যন্ত তা 5 সেন্টিমিটার পর্যন্ত নিয়ে যেতে হবে। বিগত দিনের আর্দ্র বৃষ্টিপাতের কারণে মরিচের মধ্যে ফল পচা রোগের লক্ষণ দেখা দিতে পারে। রোগ মোকাবেলা করার জন্য পরিষ্কার আবহাওয়ায় এজক্সিস্ট্রোবিন 1 মিলিলিটার জলে স্প্রে করা যেতে পারে। নতুন চারাপোনা সংগ্রহ করে মাছ চাষ শুরু করে দিতে হবে। চারাপোনা ছাড়ার আগে পুকুরের জল খানিকটা শোধন করে নিতে হবে। তাছাড়া পুকুরের চারধারের বাঁধ শক্ত আর উঁচু করে দিতে হবে। বন্যাপ্রবণ নিচু জমির পুকুরের চারিদিকে বাঁধের ওপর শক্ত করে জাল বেঁধে দেওয়া যেতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। শ্রোতা বন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্য বিশেষ শুভেচ্ছা। শুভেচ্ছা সব শ্রোতা বন্ধুদের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। শেষ করছি আজকে সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাত আবার আগামীকাল সকাল 7টায়। আকাশবাণী কৈলাসহর ভক্তিসুধা অনুষ্ঠানে এখন শুনুন ভক্তিগীতি, শিল্পী গুলশান কুমার।

গুলশান কুমার ও সহশিল্পীদের কণ্ঠে শুনলেন ভক্তিগীতি ভক্তি সুধা অনুষ্ঠানে আকাশবাণী কৈলাসহর। এখন সময় সকাল 7:24। সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ।

0: খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পঞ্চম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে আজ অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন শুরু হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রায়গড় জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। মুম্বাইয়ে গতরাতে ভারী বৃষ্টির ফলে তিনতলা একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়ে কমপক্ষে 6 জন নিহত। ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি নরওয়ের। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়ায় পৌঁছবেন। 2018 সালের মে মাসে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে ভারত ইন্দোনেশিয়া সমঝোতা ও তার প্রথম দ্বিপাক্ষিক সফর ধরলে এটি প্রধানমন্ত্রীর চতুর্থবার ইন্দোনেশিয়া যাত্রা। শ্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি জাকার্তায়, এছাড়া তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। জাকার্তায় শ্রী মোদীর অনাবাসী ভারতীয়দের সম্মেলনে ভাষণ দেওয়ারও কথা রয়েছে। তিন দিনের ইন্দোনেশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ে আগামী 8 তারিখে তিন দিনের সফরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাবেন। সফরের শেষ পর্যায়ে শ্রী মোদী যাবেন নিউজিল্যান্ড। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পঞ্চম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই অনুষ্ঠান সরকারের সহকার সে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি অনুসারে আয়োজিত হবে। এই উপলক্ষে শ্রী শাহ বেশ কয়েকটি উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে 232টি শস্য সংরক্ষণ গুদাম, সহকার ভ্যানের ভূমিপূজা, এছাড়া মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের টিস্যু কালচারের ভূমিপূজা, জাতীয় সমবায় তথ্য ভাণ্ডার NCD 3.0 উদ্বোধন, জিওট্যাক মোবাইল অ্যাপ্লিকেশন ও ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের দুগ্ধ সরবরাহ পর্যালোচনা ড্যাশবোর্ড পোর্টালের সূচনা। এই অনুষ্ঠানে মন্ত্রকের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য সম্বলিত একটি গ্রন্থ প্রকাশ করা হবে। অনুষ্ঠানে পশুপালন, ডেয়ারি ও মৎস্য দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লাল্লন সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সমবায় প্রতিমন্ত্রী কৃষণ পাল গুজ্জর ও মুরলীধর মোহন উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পর তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পূজা অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ ভারত কেশরীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সব শেষে সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা VBG রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প MG নারেগার উত্তরসূরি হিসেবে VBG রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, MG নারেগা বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ VBG রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর করা সম্ভব হয়েছে।
1: मनरेगा को पूरे देश में लागू करने में 3 साल लगे थे, लेकिन मुझे आप सब पर गर्व है, 1 साल 2 साल नहीं, पहले दिन ही विकसित भारत जी राम जी योजना एक साथ पूरे देश में लागू हो गई। 100 दिन नहीं, अब 125 दिन रोजगार, 5 साल में 7.5 लाख करोड़ से ज्यादा की राशि 2,86,000 पंचायतों में ठीक से लग गई, तो गांव संपूर्ण विकसित हो जाएंगे, समृद्ध और विकसित गांव का निर्माण हो जाएगा।

অসম বিধানসভায় বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। গতকাল গুয়াহাটিতে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এবার বিধানসভা অধিবেশনে একগুচ্ছ বিল পেশ করা হবে। এই বিলগুলি ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে অসম এমএসএমই বিল 2026, অসম জনবিশ্বাস বিল 2026, অসম পর্যটন উন্নয়ন ও নথিভুক্তিকরণ সংশোধনী বিল ও অসমে সহজে ব্যবসা করা সংক্রান্ত সংশোধনী বিল। বৈঠকে রাজ্য মন্ত্রিসভা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সংগঠনের সদস্যদের নিয়ে আজ বৈঠক ডেকেছে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান গণনা সংক্রান্ত বিষয়ে তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিমের রিপোর্টও পর্যালোচনা করা হবে। রাম মন্দির প্রাঙ্গণে বৈঠক শুরু হবে বিকেল 3টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে।

ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, এই সম্মেলন প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলিকে যেমন এক মঞ্চে নিয়ে আসবে, পাশাপাশি ব্রিক্সের সদস্য দেশের অভিজ্ঞ আধিকারিকরা মাদক চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা মজবুত করার বিষয়ে আলোচনা করবেন। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃ সরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে সভাপতিত্ব করবে ভারত। রাষ্ট্রসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা চলতি মাসের 6-8 তারিখ পর্যন্ত এই অধিবেশনটির আয়োজন করছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, উপভোক্তা সুরক্ষা আইন ও নীতির ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই অধিবেশনে সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ, শিক্ষাবিদ এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলি উপস্থিত থাকবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মুম্বাই, থানে, পালঘর, রত্নগিরি ও সিন্ধুদুর্গ জেলায় কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া রায়গড় জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়ার এই দুর্যোগপূর্ণ পূর্বাভাসের প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ মুম্বাই, থানে, পালঘর, রত্নগিরি ও রায়গড় জেলার সমস্ত সরকারি ও পৌর ও বেসরকারি স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বাইয়ের মানখুর্দ জেলায় গতকাল ভারী বৃষ্টির ফলে তিনতলা একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়লে কমপক্ষে 6 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজনের আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের খুঁজে বের করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ অন্যান্য উদ্ধারকারী দল কাজ চালাচ্ছে। কেরালার কান্নুর ও কাসারগড় জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। অন্য 6টি জেলায় দেওয়া হয়েছে হলুদ সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16-এ ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে প্রথমার্ধের শেষে ইংল্যান্ড 2-1 গোলে এগিয়ে রয়েছে। অন্যদিকে গত রাতের খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। নরওয়ের হয়ে 79 মিনিটে আর্লিং হালান্ড জোড়া গোল করেন। ব্রাজিলের হয়ে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। হল্যান্ডের জোড়া গোলের ফলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যুগ্মভাবে তিনি প্রথম স্থানে উঠে এলেন। চলতি বিশ্বকাপে 3 জনেরই গোল সংখ্যা 7। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি-20 ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লর্ডসে গতকাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 150 রান তুলে অধিনায়ক ন্যাট স্কিভার ব্রান্ড 58 রানে, ফ্রেয়া কেম 44 রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 3 উইকেট হারিয়ে 17 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছে যায়। বেথমুনি 64, ফিবি লিচফিল্ড 48 রান করেন। বেথমুনি ম্যাচের টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছেই সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ছদিনের সফরে যাচ্ছেন। তার তিন দেশ সফরের প্রথম পর্বে প্রধানমন্ত্রী আজ তিন দিনের সফরে ইন্দোনেশিয়ায় পৌঁছাবেন। এটি হবে প্রধানমন্ত্রী মোদীর ইন্দোনেশিয়ায় চতুর্থ সফর এবং 2018 সালের মে মাসে ভারত ইন্দোনেশিয়া সম্পর্ককে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত করার পর প্রথম দ্বিপাক্ষিক সফর। ভারতের পৌরোহিত্যে আজ থেকে কেরালার কোচিতে দুদিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলোর প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে বৈঠকে অগ্রাধিকার দেওয়া হবে। সেগুলি হল প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের ডিজিটাল অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনে নিরাপত্তা।

ব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলোর প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে এই বৈঠকে অগ্রাধিকার দেওয়া হবে। সেগুলি হল প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের ডিজিটাল অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনে নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই পরিচালনা বা শাসন ব্যবস্থা বিষয়ক রাষ্ট্রসংঘের প্রথম গ্লোবাল ডায়ালগে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংয়ের নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল আজ সুইজারল্যান্ডের জেনেভায় যাচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গ্লোবাল ডায়ালগ অন এআই গভর্নেন্স 2024 সেপ্টেম্বরে প্যাক্ট অব দ্য ফিউচার উদ্যোগের অংশ হিসেবে গৃহীত গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের আওতাভুক্ত এই কর্মসূচি। আগরতলা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমো ট্রেন আজ সকাল থেকে নিয়মিত চলাচল শুরু করেছে। গতকাল আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পতাকা নেড়ে আগরতলা থেকে প্রথম বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবার সূচনা করেন। এর মধ্য দিয়ে এনএফ রেলওয়ের আওতায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে এই প্রথম মেমো ট্রেন পরিষেবার সূচনা হল। আগরতলা থেকে করিমগঞ্জের ট্রেন নম্বর 756/79 বা 756/80 রবিবার বাদে সপ্তাহের 6 দিন চলাচল করবে। 3600 যাত্রী ধারণ ক্ষমতার এই ট্রেন পরিবেশ বান্ধব। আগরতলা স্টেশন ম্যানেজার জানিয়েছেন, সকাল 7:20 আগরতলা থেকে ট্রেনটি করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং বেলা 1টায় গন্তব্যে পৌঁছবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। এতে বিনিয়োগকারী, শিল্পপতি, উদ্যোক্তা এবং নীতি নির্ধারকেরা একযোগে ত্রিপুরার আর্থিক উন্নতির নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। আগরতলায় হাবানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগামী 9 ও 10 জুলাই অনুষ্ঠিতব্য কনক্লেভের স্থানটি পরিদর্শন করে গতকাল একথা বলেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বিকশিত ভারত রোজগার ও আজীবিকা গ্যারান্টি মিশন গ্রামীণ ভিবিজি রামজি আইন 2025 সফলভাবে 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিশনের অধীনে রাজ্যগুলিকে গতকাল তিনি প্রথম কিস্তি হিসেবে 25,000 কোটিরও বেশি টাকা দিয়েছেন। পাশাপাশি তিনি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের সঙ্গে ভিবিজি রামজির বাস্তবায়ন পর্যালোচনা করেন। মন্ত্রী জানান, এই প্রথম কিস্তির উদ্দেশ্য হল রাজ্যগুলির কাছে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করা, যাতে শ্রমিকদের মজুরি 15 দিনের মধ্যে দিয়ে দেওয়া যায়। তিনি বলেন, এমজিএনআরএইচ সম্পূর্ণভাবে বাস্তবায়নে 3 বছরের বেশি সময় লেগেছিল, অথচ ভিবিজি রামজি সারা দেশে মাত্র 1 দিনই চালু করা হয়েছে। আগামী 22 জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। এবারের খার্চি মেলার মূল ভাবনা এক পেড় মাকে নাম। এক সাংবাদিক সম্মেলনে গতকাল একথা জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা উত্থান মহা অভিযান পিএম কুসুম প্রকল্প ঊনকোটিতে সফল বাস্তবায়ন হচ্ছে। এর ফলে কৃষিক্ষেত্রে কৃষকদের ডিজেল বা প্রচলিত বিদ্যুৎ নির্ভরতা কমছে, সৌরশক্তির ব্যবহার বাড়ছে। ট্রেডার ঊনকোটি জেলার প্রকল্প আধিকারিক ড্যানিয়েল ত্রিপুরা জানিয়েছেন, জেলায় এখন পর্যন্ত 553টি সৌরচালিত পাম্প বসানো হয়েছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এর শেষ ম্যাচে নরওয়ে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। অপরদিকে ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচে প্রথমার্ধ পর্যন্ত খেলার ফলাফল, মেক্সিকো 1-2। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। গত প্রায় 24 ঘন্টায় পরিমাপযোগ্য বৃষ্টিপাত 2.1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণা দেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি নিসিমি ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ড সালতকনি বেড়াইমাও থাঙ্গানো বিনি কাইথাম হাকতর বেড়াইমানি পুইলা বখাগো মন্ত্রীবক্রক তিনি নখা সালথামনি বেড়াইমাও ইন্ডোনেশিয়াও থাঙ্গানো অব অঙ্গানো মন্ত্রীবক্রকনি উলব্রী ইন্ডোনেশিয়া বেড়াইনানি থাংমা নই সাইচিচার বিশিনি মেতালনি ভারত ইন্ডোনেশিয়া হালকন কম্প্রিহেন্সিভ স্ট্রেটেজিক পার্টনারশিপ হামক্রাই

স্বপ্না ঘোষালের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হচ্ছে হিন্দি ও ইংরেজি প্রভাতি সংবাদ। এরপর উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে শিলং কেন্দ্র থেকে।

দিল্লি ও শিলং কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। আধুনিক গান শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

ये है विविध भारती उजाले

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিদ ভারতে অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। শ্রোতা বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুরের ফেলা অনুষ্ঠানে। সুরের ফেলা অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আপনাদের পছন্দের গান, আমাদের সাথে কথা সব কিছু জানানোর জন্য আপনাদের ডায়াল করতে হবে 03824295192 এই নম্বরে। আর কিছু কথা কিছু গান এই নিয়ে আমরা আজকের আসর সাজাচ্ছি। দেখে নিচ্ছি প্রথম কোন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে।

0: নমস্কার, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, সুরের ফালা থেকে বলছি।
1: ম্যাডাম, আমি অর্চনা সিনহা।
0: আচ্ছা, বলুন।
1: কেমন আছেন ম্যাডাম?
0: হ্যাঁ, আমি ভালো আছি, আপনি বলুন কেমন আছেন।
1: আমি ভালো আছি।
0: বেশ, তো কি করছেন এই কয়েকদিন ধরে? কারণ বৃষ্টি বৃষ্টি রোদ বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা রয়েছি, ঠিক না? তো এর মধ্যে, হ্যাঁ, তো আচ্ছা, আপনি কি করেন বলুন তো।
1: আমি তো ঘরে আছি।
0: আচ্ছা আচ্ছা, ঘরে আছেন, ঘরের কাজ করছেন, ঘর সামলাচ্ছেন তো।
1: কাজ করছি, বাচ্চা আছে,
0: হুম,
1: যমজ দুইটা আছে।
0: আচ্ছা, তাহলে তো অনেক চাপ।
1: তারা সাথে আমার কাজ শেষ হই না।
0: আচ্ছা আচ্ছা, তো সংসার সামলাচ্ছেন, সাথে আমাদের আকাশবাণীকে রেখেছেন, গান শুনছেন, সেটাই তো। তো গানের পছন্দে চলে আসি, বলুন কি গান।
1: আমি শুনতে চাই বাংলা ছবি, জুবিন দার গান।
0: হ্যাঁ, কোন গানটা?
1: চোখের জলে বাঁচিয়ে দিলাম।
0: আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ,
1: আমার সাথে আছে পিন্টু ভাই, রাজু সিনহা, বুদ্ধিদি।
0: হ্যাঁ, আর
1: তারার সাথে আমি গান শুনতে চাই। আপনিও শুনবেন ম্যাডাম?
0: অবশ্যই গান শুনবো। ফোন করেছেন, ধন্যবাদ। সংসারের সাথে সাথে আমাদের আকাশবাণীকে সাথে রেখেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে,
1: আচ্ছা ম্যাডাম।
0: গান শুনুন। নমস্কার।

0: হ্যালো,
1: নমস্কার, সুরের ভেলা থেকে বলছি।
0: নমস্কার ম্যাম।
1: নমস্কার,
0: আমি কুয়ায় রামচন্দ্রগড় অখিল দেব বলছি।
1: আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি?
0: ভালো আছি ম্যাম,
1: বেশ।
0: দিন পরে ফোন করছি।
1: আচ্ছা আচ্ছা,
0: বউদির সময় কামাখ্যা গেছিলাম,
1: আচ্ছা,
0: মোবাইলটা হারানি গেছে রেলের ভিতরে।
1: ও
0: তখন নতুন মোবাইল দিয়েছি, নতুন সিম লোন লাগবে।
1: সেটাই, আমাদের রাস্তাঘাটে যখন আমরা ঘর থেকে বেরোই তখনই কিন্তু আমরা কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, ঠিক না? চুরি কিন্তু যে কোনো মুহূর্তেই হতে পারে, কারণ আমরা তো মানুষের। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে সেটা তো একান্তই ভাবে আপনার মানে অমনোযোগিতার কারণেই হয়েছে ঘটনাটা, ঠিক না? তো যাই হোক, যে কেউ হাতে তো গেছে শেষ পর্যন্ত, ঠিক না?
0: বিকালে ফোন করছি,
1: হুম
0: ড্রিঙ্ক করতে, আবার পরের দিন ফোন করি আর ড্রিঙ্ক করে না।
1: হুম সেটাই তো বলছি, যে কেউ একজনের হাতে তো গেছে ফোনটা। হ্যাঁ, যাই হোক, আপনি অনেকদিন পরে ফোন করেছেন সুরের ভেলাতে, বলুন কি গান শোনাবো।
0: আচ্ছা, গান শুনবো, গানটা সেরকম তোমায় পড়েছে মনে শ্রাবণ দিনে, এই গানটা।
1: ঠিক আছে, হ্যাঁ বলুন।
0: রাখছি তাহলে।

0: নমস্কার,
1: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
0: আচ্ছা, কেমন আছেন?
1: কেমন আছেন দিদিভাই?
0: হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
1: হ্যাঁ দিদিভাই, আমিও খুব ভালো আছি।
0: বাহ বাহ, বেশ।
1: দিদিভাই, আমি একটি গান শুনবো, আনন্দ আশ্রম।
0: আচ্ছা, কোন গানটা?
1: তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন। আর আমার সঙ্গে শুনবেন, এই প্রথম কল করেছেন, ওনার নামটা জানি কি বললেন, অর্চনা না কি জানি?
0: হ্যাঁ হ্যাঁ,
1: অর্চনা দিদিভাই, পিন্টু ভাই, লালন ভাই, ভাদল ভাই। দিদিভাই আপনিও শুনবেন?
0: অবশ্যই।
1: নমস্কার দিদিভাই, ভালো থাকবেন।
0: হ্যাঁ, নমস্কার নেবেন, আর গান চলে এসছে, শোনো। ঠিক আছে, ধন্যবাদ।
1: ঠিক আছে দিদিভাই।

0: নমস্কার সুরের ফেলা।
1: হ্যালো মজা,
0: হ্যাঁ
1: আমি একটা গান শুনতে চাই।
0: বলো কি গান।
1: আজ আমার দিদির বিয়ে,
0: আচ্ছা
1: হবে তো মজা?
0: হ্যাঁ হ্যাঁ হবে।
1: আমার সঙ্গে আছে আচুর্যনাথ, বরুণ সূত্রধর, আর বুলটি জাত, আর অর্ধনাথ সিনহা, আর শ্যামলী সিনহা।
0: ঠিক আছে, সবাইকে নিয়ে শোনো তোমার পছন্দের বিয়ের ফুল ছবির গান।
1: আচ্ছা ম্যাডাম, রাখি।
0: হ্যাঁ হ্যাঁ
1: ধন্যবাদ।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো,
1: সুরের ভেলা না?
0: সুরের ভেলা।
1: হ্যাঁ, একটু কথা বলুন। আও দি গানো, তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও। হ্যালো
2: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো, আমি রামকৃষ্ণনগর থেকে বলছি, সুতপা।
0: আচ্ছা বলুন,
2: আপনি কেমন আছেন?
0: ভালো আছি আমি।
2: ভালো আছি, ফোন পেয়ে তো খুব ভালো হয়ে গেলাম।
0: আচ্ছা আচ্ছা, খুব ভালো
2: অনেকদিন
0: লাগছে।
2: পর তো ফ্রেন্ড ফোন পেলাম, ট্রাই করি কিন্তু ফোন লাগে না।
0: আচ্ছা, আজ তো পেয়ে গেলেন।
2: হ্যাঁ পেয়ে গেছি, পেয়ে তো খুব খুশি হয়ে গেলাম।
0: বেশ বেশ বেশ, তো এই খুশিতে কি গান শোনাবো বলুন?
2: রমেশ বাবু তো ডেইলি বলেন, বৌদি ফোন করেন বৌদি ফোন করেন, কিন্তু ফোন তো লাগেই না, কি করবো আমি।
0: লাইনে তো সমস্যা থাকে, কারণ এই নির্ধারিত সময়ের মধ্যে অনেক শ্রোতাদের কল পাওয়াটা আসলে। তো যাই হোক, গানের
2: ফোন না পেলে মন খারাপ করি না, মানে ফোনটা শুনতে ভালো লাগে, কে কে ঢুকছে এটা শুনতে ভালো লাগে।
0: সেটাই সেটাই সেটাই, অনুষ্ঠানে কে কে আসছেন আর কাকে নিয়ে কথা বলছেন, ঠিক না? অনুষ্ঠানে এক শ্রোতা বন্ধু আরেক শ্রোতা বন্ধুকে যদি মিস করেন তো সেটাও কিন্তু তারা জানিয়ে দিচ্ছেন, সেটা শুনতে ভালো লাগছে, গান তো সাথে রয়েছেই।
2: হ্যাঁ
0: ঠিক আছে, গানের পছন্দটা বলুন।
2: আজকে গানটি শুনবো, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলাম গানের সুরের এই ডানা, মনে মনে এই গানটি শুনবো।
0: ঠিক আছে,
2: আর যাদের নিয়ে শুনবো,
0: হুম,
2: প্রথমত আপনি শুনবেন কেমদিত চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, অবিনাশ তেলি, দেবজিৎ দাস, অনুপমা ভট্টাচার্য, পিন্টু সিনহা, বিশ্বজিৎ পাল, লালন ধরানি, রামপালিকা ভট্টাচার্য, নাসির ভাই, মালাকার কার্তিক মালাকার, আমদুল হক মজুমদার।
0: আর এছাড়াও কিন্তু যে যে শ্রোতারা শুনছেন সবাই তো শুনবেন। ঠিক আছে, তো শ্রাবণী সেনের কণ্ঠে শোনাচ্ছি এই রবীন্দ্রসঙ্গীত খানি। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, নমস্কার।
2: গরম তো বেশি লাগছে না,
0: হুম হুম, কারণ বৃষ্টি এসে যাচ্ছে।
2: হ্যাঁ আপনি ভালো থাকুন, আপনি ভালো থাকলে তো আমরা সবাই ভালো।
0: অবশ্যই আমাদের সবাইকেই কিন্তু ভালো থাকতে হবে।
2: হ্যাঁ
0: ঠিক আছে, গানখানি শুনুন শ্রাবণী সেনের কণ্ঠে, নমস্কার।

0: নমস্কার নমস্কার, সুরের ভেলা থেকে বলছি।
1: নমস্কার নেবেন দিদি?
0: নমস্কার নমস্কার, আপনিও নমস্কার নেবেন, বলুন।
1: আমি বলছি কৈলাসের সেন্টিফিউট থেকে।
0: আচ্ছা, ভালো আছেন না আপনি?
1: দিদি আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: বেশ বেশ, আমিও ভালো ভালো আছি, বলুন।
1: দিদি একটা গান শুনবো আমি করতে। গোবিন্দ রাখো চরণ, এই গানটা শুনবো। প্রথমত শুনবেন আপনি আর হাসিদুর দেবনাথ, বুদ্ধি সংগীতা দেবনাথ, আর রয়েছেন পিন্টু সিনহা, আর এই বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে শুনবেন।
0: ঠিক আছে, খুব সুন্দর গান অনুপ জলোটার কণ্ঠে শোনাচ্ছি, শুনুন, ফোন করবেন আগামীতে। নমস্কার।

0: নমস্কার সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: সুস্মিতা দিদি ভাই, কেমন আছেন?
0: বেশ ভালো। আর প্রথমেই যে নামটা বলে দিলেন, আসলে বলুন আপনি কেমন আছেন বলুন।
1: হ্যাঁ, ভালো আছি, একেবারে ফাটাফাটি
0: বাহ
1: বলতে
0: বাহ,
1: হবে, কারণ সুস্মিতা দির সাথে তো কথা বলেই না আরো ভালো হয়ে যায়।
0: বাহ,
1: আর অবশ্যই আজকে সত্যি খুব ভালো লাগছে, আমার ধর্ম পত্নীর ফোনটা আমি লাগিয়ে দিয়েছিলাম, কারণ অনেক দিন বাদে তার ফোনটা, মানে তিনি ফোনটা করেছেন, কারণ নানান ব্যস্ততায় তার

0: করা হয়ে ওঠেনি।
1: হ্যাঁ হ্যাঁ
0: যাই হোক, মানে আজকে প্রথম তাকেই দিয়ে দিলাম,
1: বেশ
0: তাকেই
1: বেশ।
0: দিয়ে দিলাম যে তুমি কথা বলো।
1: আর
0: যাই
1: সেই
0: হোক,
1: সাথে আপনার কলটাও কিন্তু এসে গেছে
0: আমি এই
1: আমাদের।
0: মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য,
1: বেশ,
0: আর যার সাথে কথা বলছি নিশ্চয়ই আমাদের খুব আদরের খুব প্রিয় একজন আরজে বা রেডিও জকি, যার নাম সুস্মিতা সিনহা, তাই না?
1: বেশ, ধন্যবাদ, সব পরিচয় পেয়ে গেলাম। এখন গানের প্রসঙ্গে চলে আসি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম
1: হ্যাঁ
0: গানের প্রসঙ্গে
1: হ্যাঁ
0: চলে আসি। গানের প্রসঙ্গটা হলো এরকম, গানটা হলো এরকম, বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকা পিয়া বাঁশি, সে যে দিন দুপুরে চুরি করে রাত্রে তো কথা নাই, ডাকা পিয়া বাঁশি, এরকম গানটা।
1: খুব সুন্দর
0: গানটা
1: একটা গান পছন্দ করেছেন
0: হ্যাঁ হ্যাঁ,
1: এস ডি,
0: খুব খুব
1: এস ডি
0: সুন্দর গান,
1: বর্মনের, আমাদের
0: অবশ্যই
1: সম্মানিত শিল্পী
0: সম্মানিত
1: মানে।
0: শিল্পী। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ত্রিপুরারই উনি, উনি যান
1: আমাদের আমাদের
0: কর্তা।
1: ত্রিপুরারই, আমাদের ত্রিপুরারই।
0: হুম হুম,
1: হ্যাঁ
0: সত্যি মানে কি
1: ঠিকই।
0: বলবো, আনকোয়েশ্চেনেবল
1: হ্যাঁ
0: একজন পার্সন, যার কি বলবো, যার হাত ধরে আমাদের কিশোর কুমার গাঙ্গুলি অনেকটা অনেকটা কেন পুরোটাই
1: পুরোটাই।
0: মানে গানের জগতে এসেছিলেন, আর গানের জগতে একটা কি বলবো, একটা পাথেয় করে নিয়েছিলেন শচীন কর্তাকে,
1: ঠিকই।
0: আর শচীন কর্তাও তাকে খুব ভালোবাসতেন। কিশোর তুই এরকম গান কর, এইরকম মানে তিনি এমন ভাবে ডাকতেন, কিশোর কিশোর এইভাবে। যাই হোক, মানে
1: মানে
0: ওনাকে
1: ভালোবাসার সাথে
0: শ্রদ্ধা।
1: কিন্তু শাসনটাও ছিল, শেখানো
0: হ্যাঁ হ্যাঁ
1: শাসনটা ছিল।
0: একদম,
1: আর আর
0: আর
1: ডি
0: আর
1: বর্মনকেও, আর ডি বর্মনকেও কিন্তু ঠিক সেভাবে শাসন করে কিন্তু ওনার
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: ওনার এই যে সুন্দর পরিচিতিটা যে পাইয়েছেন, সেটার
0: হুম হুম
1: পেছনে
0: হুম,
1: কিন্তু ওনার কৃতিত্ব মানে
0: অনেক
1: মানতে
0: অনেক
1: মানতে
0: অবদান
1: হয়।
0: সে, তাই একদম। যাই হোক, মানে সময়টা তো চলে যাবে, আরো শ্রোতা বন্ধুরা
1: হ্যাঁ হ্যাঁ
0: ইন করবেন, যার ফলে আর নামগুলো বলি যার যাদের নিয়ে আমি এবার গান শুনতে চাইছি, বিশেষ করে আমার অবিনাশ ভাই ত্রিপুরা থেকে শুনবে, খুব খুব ভালো শ্রোতা, অনেকদিন ধরে সে ফোনে আসছে না, জানি না কি কারণে। সে শুনবে আমাদের প্রেমজিৎ বাবু, খুব খুব ভালো শ্রোতা মিঠুন চক্রবর্তী, আর পশ্চিম বাংলা থেকে আমার এক শ্রোতা ভাই, নাম নাম বলেন তিনি অনেক সময় ছেড়েও দেন, জানি না কি কারণে, কিন্তু নাম বলবো আমি, লালন ঘরানি, তিনি শুনবেন, তারপর বিশ্বজিৎ ভাই, তারপর সুমন মুহুরী, আর আমাদের সবার প্রিয় সজল মালাকার মহাশয়, কার্তিক মালাকার, তারপর দেবজিৎ দাস ছোট ভাই, নাসির ভাই রাতাবাড়ি থেকে, আর আমার প্রিয় বোন অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। আর হ্যাঁ
1: হ্যাঁ,
0: কার কার কথা বললে? হ্যাঁ দেবজিৎ দাস, হ্যাঁ বলেই বলেছি। যাই হোক, আর আমাদের সুস্মিতা দিদি ভাই তো শুনবেন, আর আমাদের হায়দ্রাবাদে কমরুল ভাই এখন ফোন করে না, জানি না কি কারণে, কমরুল ভাই শুনবে। যাই হোক, সুস্মিতা দি অনেক কথা বললাম, খারাপ
1: অনেক
0: পাবেন না,
1: কথা।
0: আপনাদের আপনারা আসলে আপনারা আসলে অনেকটা কথা বেরিয়ে আছে একেবারে,
1: আসলে কথা আমরা কিন্তু অনেক বলতে চাই, কিন্তু সময় নির্ধারিত
0: সময় হ্যাঁ সময়
1: থাকে যার কারণে কিন্তু।
0: ভালো থাকুন,
1: হ্যাঁ গান
0: ভালো
1: চলে
0: থাকুন,
1: এসেছে, আপনি শুনুন।
0: হ্যাঁ
1: ধন্যবাদ, নমস্কার নেবেন।

0: নমস্কার, সুরের ফেলা থেকে বলছি।
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার নিবেন ম্যাডাম।
0: নমস্কার, বলুন।
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন। ভালো আছেন তো ম্যাডাম আপনি?
0: হ্যাঁ, আমি ভালো আছি, আপনি বলুন। আপনার সাথে
1: হ্যাঁ
0: অনেকদিন
1: ম্যাডাম,
0: পর কথা হচ্ছে।
1: ভালোই আছি। আর আকাশবাণী কৈলাসর কি সত্যি ভালোই থাকতে পারছি?
0: বেশ।
1: আজ আমাকে একটি গান শুনিয়ে দেবেন,
0: হ্যাঁ,
1: লতা দি কণ্ঠে।
0: গানের পছন্দটা বলুন। এরপরে কিন্তু আরেকটা প্রশ্ন আছে, বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ, বলুন।
1: শুনতে পাচ্ছেন? বলুন ম্যাডাম।
0: না, আমি বলছি আপনি আগে আপনার গানের পছন্দটা বলুন, এরপরে কিন্তু একটা প্রশ্ন করব আমি আপনার কাছ থেকে,
1: আচ্ছা
0: শুনতে চাইবো, বলুন।
1: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ হ্যাঁ
1: ঠিক আছে। আমাকে লতাজির কণ্ঠে একটি গান শুনিয়ে দেবেন,
0: হুম
1: সানাই ছায়াছবি থেকে,
0: হুম
1: মহান গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই গানটি। এসো এসো এসো প্রিয়, এসো আমার ঘরে। আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন আমাদের সবারই প্রিয় মহান সুরকার ও শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। আর স্বর্ণযুগের এই চিরসবুজ গানগুলি সত্যি গভীর শুনতে ভালো লাগে। এই গানগুলিতে সুখ, দর্শন, প্রেম এবং বিরহের এক অনন্য সংমিশ্রণ যা আমাদের মনকে ছুঁয়ে যায়। প্রতিটি সুর যেন এক একটি আবেগময় গল্প, আমাদের সরিয়ে নিয়ে যায় সেই পুরোনো দিনের স্মৃতিতে।
0: আসলে আসলে
1: তো
0: তো,
1: ভাবছি সেই গানটি শুনবো
0: হ্যাঁ
1: সবাইকে নিয়ে।
0: ঠিক আছে, গান শোনাবো। এছাড়া আমি জানতে চাইবো, কারণ আজকে যে শ্রোতা বন্ধুদের ফোন আমি এতক্ষণ পেলাম, তাদের
1: হুম
0: মুখে
1: হুম
0: কিন্তু আমি একবারও শুনতে পারিনি আজকে দুঃখের বিষয় যে আজকে 125তম জন্ম জয়ন্তী আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। আপনি কিছু বলুন এই সম্পর্কে চাইবো।
1: আমাদের এখানেও অবশ্য চলছে,
0: হুম, বিভিন্ন
1: আমাদের এখানে
0: ধরনের
1: আপনার
0: অনুষ্ঠান কিন্তু পালিত হচ্ছে
1: আমাদের
0: সমগ্র।
1: এখানে যে সংগঠন রয়েছে বা এই সংঘ যে রয়েছে সে সংস্থা, সেগুলি তো চলছে অবশ্যই। ছুটির গরমে ছুটি তো অবশ্য পড়ে গেছে আমাদের এখানে।
0: হুম হুম হুম
1: গত পরশুদিন থেকে গরমের ছুটি হয়েছে
0: আচ্ছা,
1: প্রতিটি স্কুল, কলেজ বা প্রাথমিক বিদ্যালয়গুলিতে।
0: হুম
1: তবে সেই সংস্থাগুলিতে আয়োজন করা হয়েছে ওনার প্রতি আজকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। সবাই অধীর আগ্রহে আসেন, বা আমাদের গ্রাম থেকেও কিছু লোকেরা। তো আমি সেটাই আশা করব যে
0: আমরা সবাই মিলে এই দিনটাকে উদযাপন
1: আমি আশা
0: করি
1: করছি।
0: উৎসবের মতো। ঠিক আছে ঠিক আছে, গান চলে এসছে, শুনুন। কথা বলে ভালো লাগলো, ফোন করবেন।
1: হ্যাঁ ম্যাডাম, ভালো থাকুন আপনার। ঠিক
0: হ্যাঁ
1: আছে, নমস্কার।
0: ধন্যবাদ। হ্যাঁ নমস্কার নেবেন।

0: নমস্কার সুরের ফেলা।
1: নমস্কার দিদি।
0: নমস্কার, বলুন।
1: আমি আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাসহর থেকে বলছি।
0: বাহ, ভালো আছেন আপনি?
1: ভালো আছি দিদি। আর আজকে আপনি অনুষ্ঠানটা এত সুন্দর চালিয়ে যাচ্ছেন, খুব ভালো লাগছে। মানে গান কম, শ্রোতা বেশি।
0: বাহ, ভালো লাগলো আমার, আমারও শুনে ভালো লাগলো।
1: ভালো লাগবে কারণ অনেক শ্রোতারা আপনার প্রয়াস করছে লাইনটা পাওয়ার জন্য। আসলে গান পুরো না শোনালে কিছু যায় আসে না। গান তো আমরা ঘরে বসে শুনতে পারি দিদি। তো সব সময় এভাবে আপনি চালিয়ে যাবেন আমিও চাইছি। আশা করি সব শ্রোতাদেরই ভালো লাগছে। আশা করি।
0: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আসলে এটা অনেক বড় প্রাপ্তি কিন্তু। হ্যাঁ, আমি ভালো আছি।
1: আজকে দিদি আমাকে শুনিয়ে দিন সঙ্গীত সম্রাট মান্নাদের বিখ্যাত একখানি গান। মান্নাদার বিখ্যাত একখানা অ্যালবাম রয়েছে, অ্যালবামের নাম হচ্ছে চির সাথী। এই অ্যালবামটা 1981 রিলিজ হয়েছিল, আধুনিক গানের অ্যালবাম আর কি। আর গানটা হচ্ছে দ্বীপ ছিল শিকা ছিল।
0: আচ্ছা।
1: আর গানটির রূপ দিয়েছেন বাংলা সঙ্গীত সঙ্গীত জগতের সব থেকে বড় রাইটার পুলক বন্দ্যোপাধ্যায়। আর মধুর সুর দিয়েছেন প্রভাস দে।
0: বাহ বাহ, এই যে এই তথ্যগুলো, এই তথ্যগুলো কিন্তু আমরা আসলে অনেক শ্রোতারাই কিন্তু আপনার প্রশংসা করেন এই জন্যই যে এই তথ্যগুলো, যে সব শ্রোতারা, আমরা তো আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু অনেক সময় জানিয়ে দিই, কিন্তু শ্রোতাদের কাছ থেকে যখন আমরা শুনতে পাই না আসলে, তো তার কিন্তু আপনি আসলে আপনি প্রাপক কিন্তু এই অভিনন্দনের, যে এত সুন্দর করে বলেন আপনি সব কিছুগুলো। ঠিক আছে
1: দিদি, গীতিকার সুরকার
0: সুরকার, হ্যাঁ,
1: আমার কাছে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট
0: ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওনারা কিন্তু পেছনে থাকেন, ওনাদের
1: এত গুরুত্বই গুরুত্ব নেই, এটা যার যার
0: যার যার যার ব্যাপার।
1: হ্যাঁ, কিন্তু আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট পার্সন। তো ওনাদেরকে আমি যদি স্মরণ না করি, আমার মনে হয় দিদি আমার কলটা মনে হয় অসম্পূর্ণ রয়ে গেছে।
0: সেটাই সেটাই বলছি, কারণ অভিনয় যারা করেন তারা পর্দার সামনে থাকেন, গান যারা করেন তারা পেছনে থাকেন, কিন্তু এদের পেছনেও কিন্তু অনেক রয়েছেন। বলতে গেলে কিন্তু মানে একটা গান চলে আসছে বা ছায়াছবি চলে আসছে আমাদের সামনে, এর পেছনে কিন্তু প্রচুর লোকের কিন্তু পরিশ্রম থাকে, ঠিক না? আমরা কিন্তু শুধু সেই সামনের গানটাকে আমরা অনুভব করতে পারছি, কিন্তু পেছনের যে পরিশ্রমটা সেটা কিন্তু অনেক বড়, যা যেটা না থাকলে কিন্তু আমরা এই সুন্দর গানগুলো কিন্তু আমরা কোনোদিনই পেতাম না, ঠিক না?
1: যাই হোক, আপনি কথাটা তুলেছেন, আমি আরেকটা কথা বলি।
0: বলুন।
1: একটা আমি ক্রিকেট নিয়ে উদাহরণ দিচ্ছি।

0: একটা ভালো ক্রিকেট টিম হতে গেলে ভালো ভালো বোলার থাকতে হবে, ভালো ব্যাটসম্যান থাকতে হবে,
1: অবশ্যই
0: ভালো ফিল্ডিং তো করতেই হবে। ঠিক তেমনি ভালো গান হতে গেলে ভালো গীতিকার হতে হবে, সুরকার হতে হবে এবং শিল্পী হতে হবে। আর বর্তমান সেই টিম সঙ্গীতের এখন আর নেই, সে পুরনো দিনের যে টিম ছিল এখন আর নেই জিনিস, হয়তোবা মানে কোনো কোনো
1: আছে
0: হয়তোবা ভালো লাগে, তবে কয়েকদিনের জন্য,
1: কয়েকদিনের কয়েকদিনের মনে যে দাগ কাটার মতো গান কিন্তু এখন পাচ্ছি না আমরা খুঁজে, ঠিক না? আমরা কিন্তু সেই ধরনের মুহূর্তে আমরা যখন যাই তখন কিন্তু আমাদের সেই আগের আগের যুগে কিন্তু আমাদের ফিরে যেতে হবে। সেই গানগুলো কিন্তু এখন নিত্য নতুনভাবে কিন্তু পরিবর্তনের মাধ্যমে, মানে যুগান্তকারী পরিবর্তন যে এসে যাচ্ছে টেকনিক্যাল বিভিন্ন লাইনের মাধ্যমে, কিন্তু গানগুলোই কিন্তু আবার নতুন করে সাজানো হচ্ছে, ঠিক না? কিন্তু আসল সময় কিন্তু আমাদের সেই পুরনো গানের কথাই কিন্তু মনে পড়ে, ঠিক না? বেশ ভালো লাগলো আপনার সাথে কথা বলে
0: দিদি। আর এই গানটা আপনাকে নিয়ে শুনবো, আর আমাদের আসাম থেকে ভীষণ সঙ্গীত প্রিয় দাদা জহরলাল বর্মন মহাশয় আর প্রেমজিৎ মহাশয়, আর আজকে আর অন্য কেউ নাম নিচ্ছি না, সবাই শুনবেন,
1: সবাই সবাইকে নিয়ে, ঠিক আছে? শুনুন গানখানি এসছে, ধন্যবাদ, নমস্কার নেবেন।

0: নমস্কার সুরের ফেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার দিদিভাই,
0: নমস্কার।
1: আমি সঙ্গীতা দেবনাথ চন্দ্রপুর থেকে বলছি।
0: আচ্ছা বলুন।
1: দিদিভাই ভালো আছে?
0: ভালো আছে, ভালো আছে, আর আশা করছি তুমিও খুব ভালো। ঠিক
1: খুব
0: না?
1: ভালো দিদিভাই, আর আপনার প্রেজেন্টেশন খুব ভালো লাগছে। গান কম, শ্রোতার সংখ্যা বেশি, খুব ভালো লাগে।
0: বাহ বাহ, বেশ না,
1: তো
0: গানও
1: দিদিভাই
0: কিন্তু
1: আজকে
0: শোনাচ্ছি।
1: আমাকে
0: গান?
1: আধুনিক গান শুনিয়ে দিন।
0: আচ্ছা
1: আকাশ কেন ডাকে?
0: আচ্ছা, আকাশ কেন ডাকে? ঠিক আছে।
1: আর সব শ্রোতা বন্ধুদেরকে নিয়ে শুনবো, নাম নিচ্ছি না। ভালো থাকবেন, নমস্কার।
0: ঠিক আছে, কিশোর কুমারের কণ্ঠে গানখানি যাচ্ছে, শুনুন।

0: নমস্কার সুরের ভেলা।
1: নমস্কার নিখিল।
0: নমস্কার।
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিলনি জেলা থেকে। অঙ্গ-প্রত্যঙ্গে ব্যথা হচ্ছে, মাথায় ব্যথা হচ্ছে, প্রচন্ড জ্বর, তাই ওষুধ খাচ্ছি। কেউ মানে এখনো ঠিকঠাক ভাবে অসুস্থ হতে পারছি না, কিন্তু প্রতিদিন স্নান করতে হয়, কি যে কর্ম রয়েছে আমাদের সেই নিত্য কর্মগুলো করতে হয়, কিছু অর্থ না করলে তো না হয়।
0: ওষুধ খান আগে, আগে আপনি সুস্থ হন, ওষুধপত্র খেয়ে আগে আপনি সুস্থ হন, এরপরে নিত্য যে কাজগুলো আমাদের, কিন্তু এটা শেষ অবধি, শেষ পর্যন্ত আমাদের জীবন শেষ অবধি আমাদের কিন্তু চালিয়ে যেতে হবে, কিন্তু তার জন্য কিন্তু আমাদের সুস্থ থাকতে হবে, ঠিক না? শরীরকে অবহেলা করে না, আপনি গান শুনছেন ঠিক আছে, ফোন করেছেন ভালো লাগলো, কিন্তু আপনি আগে শরীরের যত্ন নেবেন আর গানের পছন্দটা বলে ফেলুন।
1: আমি যে গান আপনাকে এখন বলবো, আর সেই গানটা আপনি অল্প ভলিউম দিয়ে চালাবেন, আমি ফোন রাখার পর আপনি সঙ্গে সঙ্গে টেলিফোন নিয়ে নেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। কারণ আমরা যারা একটু বেশি কথা বলি আমাদের ক্ষেত্রে সেটা করবেন, না হলে তো অন্য শ্রোতারা হয়তো কথা কম বলেন, গান পুরো শুনতে চাইছেন, ওনাদের জন্য একটু অসুবিধা হয়ে যায়, ঠিক
0: না? না, আমাদের কিন্তু কথা গান দুটোকেই কিন্তু চালাতে হবে, ঠিক না? শুধু কথা দিয়ে কিন্তু আমাদের অনুষ্ঠান চলবে না, ঠিক না? আপনি সংক্ষেপে আপনার কথাগুলো, হ্যাঁ, আপনি সংক্ষেপে কথাটা বলে ফেলুন যা চাইছেন।
1: মুক্তির মন্দিরে মুক্তির মন্দিরে শপথ মানে মানে এই গানটি হচ্ছে মানে বিশেষ করে গান শুনিয়ে দিন, কত আন হলো বলি গান। দেখুন, বিশেষ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যারা হয়তো ভারত বর্ষতে আমাদের জন্ম হয়েছে, বা এই মুহূর্তে আমরা হয়তো সবাই ভারত মায়ের কুলে আছি, ঠিক না? আমাদের অন্তত পক্ষে কিছুটা দিন, 365 দিনের মধ্যে কিন্তু অনেক দিন রয়েছে, তার মধ্যে প্রতিটা দিন হয়তো আমরা না দেখলে চলবে, কিন্তু বিশেষ করে বিশেষ বিশেষ দিনগুলোকে আমাদেরকে আমার একটু স্মরণ করতে হবে, না হলে নিজেকে একটা অপরাধী বলে মনে হয়। আজকের যে দিন 6 জুলাই, আজকের দিনে আমাদের ভারতবর্ষের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1921 তারিখে। তিনি আমাদের ভারতবর্ষের জন্য অনেক কিছু করেছিলেন, তাই আজকের দিনে জায়গা দাঁড়িয়ে আমি এই কার্যক্রমের মাধ্যমে উনার কাছে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম জানাই। সত্যি কথা বলতে গেলে তিনি সত্যি মানে অনেক কিছু করেছিলেন। দেখুন, আজকে আমরা গর্বিত ভারতবর্ষে আমাদের জন্ম হয়, কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, শিক্ষাবিদ, এবং তিনি হিন্দু মহাসভার সভাপতি ছিলেন, তিনি জওহরলাল নেহরু আমলে তিনি মন্ত্রী ছিলেন, তারপর তিনি জনসংঘ গল্প সৃষ্টি করেছিলেন আত্মীয় ভারতীয় জনতা পার্টি। তিনি দেখুন একেবারে কম বয়সে 33 বছর বয়সে কিন্তু উপাচার্য দায়িত্ব নিয়েছিলেন, ঠিক না? আমরা অন্য দাসে দেখতে করতাম, একাম্য সদা সদস্য গরিমা লোকমানবী মহাত্মা সর্ব্যাপারায়

0: এখানে ইসিজিপি আর এই মুহূর্তে কারণ অনুষ্ঠান শুনছেন আশুদা, তারপর অনুপদা, দেহরদা এবং পশ্চিমবঙ্গের বাইরা যাতে অনুষ্ঠান শুনেন।
1: ঠিক আছে, সবাইকে নিয়ে, সবাইকে নিয়ে শুনুন গান। ঠিক আছে
0: ঠিক আছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে নমস্কার।
1: হ্যাঁ নমস্কার নেবেন, গান শুনুন।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো দিদি, নমস্কার।
0: নমস্কার,
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: বেশ বেশ বলুন।
1: দিদি ভাই, একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি।
0: একদম শেষ।
1: আমাদের এখানে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে খুব, তাই একটু বৃষ্টির গান অনুরোধ করবো।
0: বাহ, ঠিক আছে বলুন।
1: শিল্পী হচ্ছে মান্না দে, ও গো বর্ষা তুমি ঝরে না গো অমন করে, এই গানটা শোনাবেন। আর এই গানটা যাদের কিনে শুনবো, বাদল খটিয়াল, দেবজিৎ দাস, প্রেমজিৎ চক্রবর্তী, বুলবুল দিদি ভাই, অনুপ ভট্টাচার্য আছেন, এবং এই মুহূর্তে যারা শুনছেন সকল বন্ধুদের কিনে শুনবো, আগে শুনবেন আলোক দেবনাথ।
0: বেশ বেশ,
1: নমস্কার দিদি, ভালো থাকবেন।
0: ঠিক আছে, ভিজে ভিজে আপনার জন্য যাচ্ছে মান্না দের গাওয়া এই গান। নমস্কার।

মান্নাদের গাওয়া বর্ষার এই গানের সাথেই আজকের সুরের ভালো অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা যারা আজকের এই অনুষ্ঠানে ফোন করেছিলেন। তো আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে অবশ্যই কথা হবে, সাথে গান কথা সব নিয়ে আমাদের অনুষ্ঠান সাজবে, এ আশা রাখছি, শেষ করছি আর বিদায় নিচ্ছি আজকের সুরের ফেলা থেকে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, নমস্কার।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

যুব অনুষ্ঠান যুববাণী বেলা ১২:০৫, ১২:৩০ শ্রোতা বন্ধুদের জন্য রয়েছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে ১:০০, ১:০৫ হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে ১:৩০, ১:৪০ শুনবেন গজল। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে ২:০০, ২:১৫ রয়েছে লোকগীতের অনুষ্ঠান। ২:৩০ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। ১:০০ দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। ১:০০ রয়েছে খর গৃহস্থের অনুষ্ঠান। ১:০০ আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। ১:০০৩৫ প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ ১:০০৪৫ এবং ১:০০৫৫ রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা প্রচারিত হবে ১:০০১০। রবীন্দ্রসঙ্গীতের নির্বাচিত গান নিয়ে সাজানো অনুষ্ঠান মালঞ্চ ১:০০৩০। ১:০০ দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে ১:০১৫ আধুনিক গান। ১:০০৩০ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। ১০:০০ কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ১:০:১০ শুনবেন দেশাত্মবোধক গান। দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে ১:০:২০। ১:০:৩০ আগামী দিনের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি এবং ১:০:৩৫ আমাদের আজকের চলতি অধিবেশনের সমাপ্তি। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

তরুণ বন্ধুরা, এই সময়টাতে যে যেখানে বসে আকাশবাণীর অনুষ্ঠান শুনছ, বিশেষ করে ঘড়ির দিকে তাকিয়ে আছো, কখন যে সময় হয় যুব অনুষ্ঠান শোনার। সে সকল তরুণ বন্ধুদের জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আজকের যুব আসরে। বন্ধুরা, যুব অনুষ্ঠানে বরাবরের মতো আজ থাকছে আমাদের তরুণ বন্ধুদের দ্বারা পরিবেশিত গানের একটি সোনালি মুহূর্ত। এই সময়টাতে তোমাদের সাথে শেয়ার হতে এসেছি তরুণ বন্ধু দেবার পিতা মালাকারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের কয়েকটি কলি নিয়ে। সঙ্গে তবলা রয়েছে প্রতাপ রঞ্জননাথ। এবারে আর দেরি না করে চলো শুনি দেবার পিতা মালাকারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

কথা আর গানের মেলবন্ধনে অনুষ্ঠানের সময় শেষ হয়ে এলো। বন্ধুরা, বিদায় নিতে হচ্ছে, তো আবারও জানিয়ে দিচ্ছি, আজ আসরে রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালো আসরে তরুণ বন্ধু দেবর পিতা মালাকার। এবারে তাহলে বিদায় নিচ্ছি, কথা হবে আগামী যুব আসরে। ততক্ষণে সকলের ভালো থাকার প্রত্যাশায় শেষ করছি আজকের যুব আসর যুববাণী।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী। আসর সঞ্চালনায় নূর আহমেদ। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

আকাশবাণী কুল শহর, এই অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এবারের পরিবেশনা নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে বাংলা আধুনিক গান।

টাকাটাই যায়, মশলা মুড়ির মতো মশলা ছবির যুগে কে আর ঝুঁকির পথে যায়, ভালো ছবি চাই না হিট হিট ছবি চাই, এমন কথাই শোনা যায়।

শুনছিলেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে বাংলা আধুনিক গান, আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

গানখানি শুনলেন মানুর কণ্ঠে। চিত্রমালায় সবশেষ গান শুনুন অনুরাধা পাড়োয়াল এবং পঙ্কজ উধাসের দ্বৈত কণ্ঠে।

0: হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালার শ্রোতা বন্ধুরা আজ শুনছিলেন কসম তেরি কসম ছবির গান। এই গানখানের সাথে শেষ হলো আজকের চিত্রমালা অনুষ্ঠান। আকাশবাণী কৈলাসহর স্টুডিও ঘড়িতে এখন সময় দুপুর 1:29 হয়ে 59 সেকেন্ড। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে 3টি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুইজারল্যান্ডের জেনিভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে ভারত সভাপতিত্ব করবে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে, শেষ 8 ইংল্যান্ড ও নরওয়ে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিদায় বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর আমন্ত্রণে চলতি মাসের 8 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। তিনি বলেন, এই সফর দুদেশের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মত বিনিময় করবেন এবং রাষ্ট্রপতি প্রাবো সঙ্গে ইয়ার্গি কার্তার প্রামানান মন্দির চত্বর পরিদর্শন করবেন বলে জানান। ইন্দোনেশিয়া থেকে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্তনি আলবানিজের আমন্ত্রণে মেলবোর্ন যাবেন। এরপর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের আমন্ত্রণে অকল্যান্ড সফর করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশ সফরের ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা সহ ইন্দোনেশিয়ার মানুষ বিশেষ উৎসাহী বলে আকাশবাণী সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তকে জানিয়েছেন বিজেপির বিদেশ বিভাগের পক্ষ থেকে শিশির বাজুরিয়া।
2: চারদিকে বিশেষ করে আমাদের ভারতীয়, শুধু ভারতীয় না, ইন্দোনেশিয়ানদের মধ্যে রক্ত নতুন করে আমি দেখতে পাচ্ছি। লোকেরা একেবারে, ইংরেজিতে একটা শব্দ আছে এক্সাইটেড, মোদিজি আসছেন, মোদিজি 3 বছর আগেও এসেছিলেন। এটা বিশ্বের সব থেকে বড় মুসলিম দেশ জনসংখ্যার দিক থেকে, এদের এখানে এরা সংস্কৃত ছেড়ে দেয়নি মনে হচ্ছে না। আমাদের যে ইতিহাস সংস্কৃতি আর এই দেশে কি তফাৎ।
1: ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সেদেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর মহানির্দেশক অনুরাগ গর্গ বলেন, মাদক চোরাচালান প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মাদক পাচার রোধের ক্ষেত্রে সমন্বয়, তথ্য আদান প্রদান, সম্মিলিত যোগদান এই সম্মেলনে আলোচিত হবে। তিনি বলেন, বর্তমান সময়ে মাদক পাচার চক্র সীমান্ত পারের ডার্কনেট প্ল্যাটফর্ম, সিনথেটিক ড্রাগ, নতুন মানসিক বিষয়বস্তু এবং সমুদ্রপথে পাচারের মতন ঘটনা ঘটছে, সেক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত আজ কেরালামের কোচিতে দুদিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আয়োজন করছে। কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলির ঊর্ধ্বতন সরকারি আধিকারিকরা এই বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। পশ্চিমবঙ্গে 3টি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুকেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক এই

0: পদত্যাগের ফলে আসনগুলি শূন্য হয়েছে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী 7ই জুলাই বিজ্ঞপ্তি জারি হবে, 14ই জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, 15ই জুলাই মনোনয়নপত্র যাচাই এবং 17ই জুলাই প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ হবে 24শে জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। একই দিন বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হবে। 27শে জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। বিহারের বাকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রেই উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13ই জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14ই জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে 30শে জুলাই ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। বিহারের বাকিপুরের বিধায়ক নীতিন নবীন পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। গুজরাটের মঞ্জলপুর বিধানসভা কেন্দ্রে আসনটি শূন্য হয় যোগেশ ভাই নরন দাস প্যাটেলের মৃত্যুর কারণে। অন্যদিকে রাজেন্দ্র ভারতীর সদস্যপদ বাতিল বা অযোগ্য ঘোষিত হওয়ায় মধ্যপ্রদেশের দাতিয়া আসনটি শূন্য হয়। বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলি বিক্ষোভের মধ্যেই আজ ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে। আগামী 10ই জুলাই 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করা হবে। 16 থেকে 21শে জুলাই পর্যন্ত অধিবেশন মুলতবি থাকবে এবং 31শে জুলাই অধিবেশন সমাপ্ত হওয়ার কথা রয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যদের নিয়ে আজ একটি বৈঠক বসবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান হিসেবের বিষয়টি নিয়ে বিশেষ তদন্তকারী দল সিটের কাজকর্ম নিয়েও আলোচনা হওয়ার কথা। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি ডক্টর অনিল মিশ্রের পদত্যাগ পত্র নিয়েও আলোচনা হবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সমাজ মাধ্যমের একাধিক বার্তায় তাকে শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার আজ ছুটি ঘোষণা করেছে। রাজ্যজুড়ে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ অবদানকে সামনে রেখে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার মুরলীধর সেন লেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বর্তমান সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা এবং স্বামী প্রণবানন্দের আদর্শ অনুসরণ করে।
1: এই সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিচারধারার উপরে। এই সরকার পরিচালিত হবে, তার কার্যপদ্ধতি হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণের মধ্য দিয়ে। বিদ্যালয়গুলিতে যেভাবে প্রার্থনায় বন্দে মাতরম মন্ত্র উচ্চারিত হচ্ছে, একইভাবে ঘরে ঘরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পূজিত হবে, এটাই আমাদের লক্ষ্য এবং স্বপ্ন।
0: এর আগে রেডরোড এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এই উপলক্ষে আজ পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগ দেবেন বিভিন্ন অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তার প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে অমিত শাহ যোগ দেবার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত 5 বছরে সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি মন্ত্র অনুসরণ করে লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য সমবায় মন্ত্রকের ভূয়সী প্রশংসা করেছেন। সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, সমবায় খাতের সঙ্গে যুক্ত 30 কোটি মানুষ এবং সারা দেশের 8,50,000-এরও বেশি সমবায় প্রতিষ্ঠানের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃ সরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে

ভারত সভাপতিত্ব করবে। রাষ্ট্রসংঘ বাণিজ্য উন্নয়ন সংস্থা ইউএনটিডি এর উদ্যোগে এই অধিবেশন চলবে বুধবার পর্যন্ত। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে রাউন্ড অফ সিক্সটিনের খেলায় আজ ইংল্যান্ড 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে গতরাতে খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে

0: চুক্তিভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হয়েছে। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: সম্প্রচারিত হলো কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। শুরু হচ্ছে গজলের অনুষ্ঠান, আজকের শিল্পী চন্দন দাস।

সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ আকাশবাণী কৈলাসহর। এবারে লোকগীতির অনুষ্ঠান, আজকের শিল্পী সঞ্জিত মণ্ডল।

লোকগীতির অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন সঞ্জিত মণ্ডলীর কণ্ঠে লোকগীতি আকাশবাণী কৈলাসহর। এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: लता मंगेशकर और किशोर कुमार की आवाजों में अब आपको सुनवाते हैं प्रेम कहानी। इस फिल्म का गाना आनंद बख्शी का लिखा हुआ गाना, संगीत है लक्ष्मीकांत।
1: বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। ছটায় ঘর গৃহস্থের আসর, সাতটায় ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 বাংলা আধুনিক গান শুনবেন, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 দেশাত্মবোধক সঙ্গীত, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: নমস্কার দাদা।
1: নমস্কার।
0: ঘর গৃহস্থী অনুষ্ঠানে আমরা আজকে আইছি। দাদা, এটা কোন গ্রামে আইছি আমরা?
1: এটা হিদলি বস্তি হয় মনুবলি।
0: হ্যাঁ, হিদলি বস্তি মনুবলি হয়। আর দাদার নামটা কি? দা
1: বিরাজ পাল।
0: বিরাজ পাল। তো মোটামুটি আপনারা, ইয়া আমি খেতের মধ্যেই আমি পাইলাম। মোটামুটি বর্ষা হলেন সবজি যা আছে আপনার সবই আপনার
1: লাগাইছে, সবই বলাইছি,
0: সবই আপনি লাগাইছেন। তো আপনার দেখলাম জিঙ্গাও আছে, রামাইশও আছে, আবার ভেন্ডিও আছে। হ্যাঁ, তো আপনার তো জায়গা তো মোটামুটি উঁচা কিসিমের জায়গা, যার ফলে এই বৃষ্টি আপনার
1: এমন একটা বাধা করেন না,
0: কোনো বাধা করছে না? না। আচ্ছা, তো এইটা যে এই যে জিঙ্গা যে, এটা কবে লাগাইছে আপনি?
1: এগুলো লাগাইছি মাঘ মাস,
0: মাঘ মাসও লাগাইছেন। তো এটা থেকে কিন্তু আপনি বিক্রি বিক্রি করতে পারছেন না? এমনি
1: খানি বাদে 10-12 জনের পরিবার চালাইয়া মাঝে মাঝে তো বেচছি।
0: আচ্ছা,
1: সবটা ধরে খাওয়া যায় না?
0: না না, এটা ঠিক
1: লাগাই তো খাওয়ার লাগে, কিন্তু উপরোক্ত হয়ে তো কিছু বেচা যায়
0: আপনার বেচ হইন বা ওইদিকে যে আবার আছে আরো কিছু গাছ
1: ওইটাও তো।

0: তো আজকেও তো দুই তিন কেজি তিন চার কেজি বাড়ছি হলটা,
1: আচ্ছা
0: খানি বাদেও বাজারও তিন চার কেজি নিবো।
1: আচ্ছা আচ্ছা, তো এটাও কম কথা না যে আপনি
0: না, আমি না বেচলো আমার কোনো দুঃখ নাই, দশ বারো জনের পরিবারও খাবার খান্দি আর যদি চলে ওটাই তো আমার বড়।
1: হ্যাঁ হ্যাঁ, খান্দাইলে তো আপনার কিনা খাইতে হবে, এটাও তো একটা এটা কথা ঠিকই আছে।
0: ওই যে কয়েক গাছ মরিচ লাগাইছি প্রায় তিন মাস ধরে মরিচ কিনছি না।
1: আচ্ছা, এইটা কিটা মরিচ লাগাইছিলাম না,
0: এটাও যে সময় আছে
1: সময় আছে, এটা তো এটাও তো মোটামুটি তো শীতের সময় লাগানো নি।
0: হ্যাঁ টান জায়গাতে কি ওখানো আছে,
1: ওখানো আছে,
0: থাকবো আরো মাস দুই
1: আরো মাস দুই থাকবো। তো ওখান থেকে আবার নতুন করে আবার ফুল আইছে আপনার,
0: মানে এটা যদি ইলান জায়গা হইতে তো মরি গেল না,
1: জলে ভাইলে তো মরি গেল না।
0: আমার টান জায়গা দেখি হ্যাঁ ওই তো মুখিও লাগাইছে,
1: ও মুখিও লাগাইছে,
0: ওই তো
1: মুখিটা কবে লাগাইছেন?
0: এটা একটু লামিলা হয়ে গেছে, বিশ পাইছিলাম না,
1: বিশ পাইছিলাম না,
0: সত্য মাস লাগে,
1: সত্য মাস লাগে, এমনিতে তো লাগাইবো যে ভাদ্র আশ্বিন মাস লাগাই,
0: নিয়মর মুখী হইলো মাঘ মাস,
1: মাঘ মাস
0: এটা খোনার বচন আছে, মাঘ মুখী ফাল্গুন চুকি সত্যি লতা।
1: আচ্ছা আচ্ছা,
0: নিয়মর হইলো মাঘে লাগাই,
1: আচ্ছা আপনি লাগাইছেন
0: বৈশাখ
1: চৈত্র চৈত্র মাসে লাগাইছেন। আচ্ছা যাই হোক, এরপরে তো এটা উইতে উইতে আপনার মোটামুটি
0: আমার জায়গার যা বল আছে এটা আগে যারা লাগাইছে এরাও বার্তা পাইতো না।
1: আচ্ছা আচ্ছা, মানে তো এটা কিতা সার ব্যবহার করছেন?
0: ওই তো খালি গোবর সার,
1: খালি গোবর,
0: আমার তো গোবর উবার নয়, আমি আরো বেশি উঠছে।
1: আচ্ছা আচ্ছা,
0: আমার সাত আটটা গরু আছে,
1: সাত আটটা গরু আছে,
0: আমি আরো বেশি
1: এই গরু কিন্তু গাই গরু আছে, দুধও দেয়,
0: সবটাই গাই গরু,
1: দুধ কিটা বেশি
0: বেশি
1: দুধও বেশি। আচ্ছা, এটাও কম কথা নাই, তার থেকে আপনার ইয়েও পাইলা, গোবর পাইলা,
0: ছয় লিটার বেশি,
1: ছয় লিটার বেশি
0: খানি বাদে।
1: আচ্ছা আচ্ছা, এটাও কম কথা নয়, প্রায় সত্তর আশি টাকা বুঝে লিটার,
0: আমরা এটা একটু কমে বেশি সত্তর টাকা,
1: সত্তর টাকা, হ্যাঁ
0: আমরা লইয়া যাই না তো, বাড়িতে বেশি,
1: বাড়িতে বেশি, বাড়িতে গিয়ে লইয়া যাই কি। আচ্ছা, এটাও কম কথা নয়, আপনার খাইলেও আপনার ব্যস্তাও পারলা।
0: আমরা গরু পালা এমন একটা লাভ নাই, লাভ হইলেও কিন্তু লাভ হই যা খাইলাম আর বছর বলিয়া বাচ্চা পাইলাম ওই লাভ,
1: আর
0: আরে তো এবার তো পুরা দশ হাজার টাকা কিনছি,
1: এটা পালতে গেলে তো আপনার
0: এছাড়া মাসে প্রায় চার হাজার টাকা লাগে, হইল বসে এইটাই যায় প্রায় চার হাজার টাকা লাগে।
1: এমন তার সঙ্গে আপনি ওই গোবর টোবর ভাইলে আপনার খেতে আপনি
0: ওই ওটাই
1: ইয়ে করতে পারলা। আচ্ছা, তো মোটামুটি তো কিতাব মুখী লাগাইছিল মুম্বাই নেই
0: না, এটা বাদাইয়া,
1: বাদাইয়া, তো এটা থেকে শুধু মুখি দেবে, এটাতে তো লতা হইতো
0: না, এটা
1: লতা হইতো না, মোটামুটি
0: ওই আর অধিকাই না, মুম্বাইও লাগাইছে তোরা,
1: ও মুম্বাইও লাগাইছে। আচ্ছা আচ্ছা, দুইটা মিলে ইয়া বাদাই আর মুম্বাই লাগাইছে, তো এইগুলোর সবগুলো বীজ আপনার সংগ্রহ করছেন না, আপনার ঘরে আসিল
0: ঘরও রাখলাম পচি গেছে, এটা সংগ্রহ করছি,
1: সংগ্রহ করে আপনি আপনি লাগাইছেন। আচ্ছা, তো মোটামুটি এটা ফাইতে ফাইতে আপনার ধরতে ধরতে কতদিন লাগবে?
0: ধরো ভাদ্র মাস লাগবে, লাগাইছে যখন ভাদ্র মাস,
1: ভাদ্র মাস আনাইলে
0: আপনার আশা শ্রাবণ শ্রাবণে উড়া তোলা যায়,
1: আর মুখে তো একটু পুক্ত না হইলেও তো আরাম মতো লাগে না।
0: হ্যাঁ, আমার এটা ব্যবহার করতে হইলে ভাদ্র মাস,
1: এমনি কিন্তু আপনার এখানে কিন্তু বান্দরের কোনো উপদ্রব আছে?
0: আছে, খুব আমার এখানে খুব কম,
1: আচ্ছা
0: কচিত
1: কচিত আছে
0: এক দুইটা,
1: যাই দিকে আপনার কচু আমার মানে মুখেও লাগাইছেন, বান্দরে তো আবার এটা খাইও না, তো ভেন্ডিও ভেন্ডিও লাগাইছেন, এখানে আবার নতুন বিশ্বের মধ্যে কিন্তু কিছু লাগার নেই,
0: ওইটা জিঙ্গা লাগাইছিলাম না, ওইটা আমার প্রায় অগ্রহের মাস পর্যন্ত থাকবো,
1: মানে অগ্রহের মাস আপনার পাইবা, এরপরেই তো এখানের মধ্যে আপনার শীতকালীন সবজি আবার লাগাইছে,
0: ওই তো আলু লাগাইবো, কবি লাগাইবো, মূলা লাগাইবো,
1: হ্যাঁ গত ইয়ে তো কেমন লাগাইছে?
0: ভালো আছে, আলু আলু থেকে এবার গত এবার কবি আমার ভালো হয়েছে,
1: কবি ভালো হয়েছে। আচ্ছা, আমার তো আবার তো সম্ভব হয়েছে না, মোটামুটি আমি দেখতামও পারলাম না,
0: কবি বেচছি না, বুঝলাম, কবি খানিয়ে তো লাগছে।
1: হ্যাঁ আচ্ছা, তো এখানে আবার আবার দিকে আপনার তিলও দিয়ে ফেলাই দিল,
0: হ্যাঁ
1: তিলও
0: ফেলাই,
1: তিল কিন্তু এইটা এই সময় নেই না, আর একটু আগে উঠতে আসিল
0: না, এটা তো ঠিক টাইম, আর একটু আগে হয় আর একটু আগে ফেলাইলে খরা লাগে ফেলাইতে পারছি না,
1: পারছিলে না, ওই বৃষ্টি পড়ার পরে গিয়া আপনার
0: এখন তো ফাঁকি গেল না,
1: ফাঁকি গেল না, ওইটাই হয়েছে, তো আপনার ওই একটা সুবিধা হয়েছে আপনার
0: তিল একটা যে বারো মাস হয়,
1: বারো মাস হয়
0: সময়ে মানে ফসল একটু কম যায়,
1: কিন্তু বারো মাস হয়, এমনিও তো বোধহয় তিলে বোধহয় আবার খুব একটা বোধহয় সার সুর লাগেনি,
0: সার লাগে, সার কোন সার ছাড়া কোন জিনিস হয়, সার ছাড়া কোনো জিনিস হয় না, কমার বে
1: কমার বে, তো যাই হোক আপনি তো রাসায়নিক সার তার ব্যবহার করেন
0: না।
1: আচ্ছা, এমনি কি তো এখনো কিন্তু দান উনি তাই তা করা উড়ানি,
0: আমার ক্ষেতের জমিন নাই, মিশা আমার যে তো লাভ
1: না, ও আচ্ছা
0: আমার ক্ষেতের জমিন নাই,
1: ক্ষেতের জমিন নাই, আচ্ছা আচ্ছা, নাহলে তখন তো আউসের সময়
0: ওই তো বেগুনও লাগাইছিলাম, ওখানো দুই একটা খারাপ,
1: মানে এই বেগুনগুলো
0: এটা সময় আছে,
1: সময় সময় বেগুন আছে, তো দেখা গেছে যে আপনার শীতের সময় যেটা লাগাইছেন এটাই আপনার চলতেছে,
0: এখনো চলের,
1: এখন এখনো চলের। আচ্ছা, তো মোটামুটি আপনার দেড়শো লাগাইছেন, জিঙ্গাও লাগাইছেন, জিঙ্গা আর কতদিন আপনি বিক্রি করতে পারবা?
0: ওই তো কইলাম যেটা লাগাই ওটা মাস পর্যন্ত যাবো।

0: আর যেটা আপনার
1: আছে যেটা আছে এটাও মরিমারে কইয়া তো শ্রাবণ মাস তো দেখি
0: শ্রাবণ মাস আইবে দেখা যায় আবার তো নতুন করে ফুল টুল আইছে তো ইটির মধ্যে কি তার কোনো সার টুল যখন আপনার দিতে লাগে না বা কোনো ওই যে
1: ঔষধ দেওয়া লাগে মাঝে মধ্যে
0: ঔষধ আপনার
1: কৃষক অনেক কিছু দেওয়া লাগে না এখন এটা ইয়ে কামায় না
0: এমনি কিতে আপনার ওই যে গরুর সেনার মধ্যে জল মিশে
1: এটাও দিই এটাও দিই
0: আচ্ছা তো আমরা যে আপনার মানে গরুর অনুষ্ঠানে আমরা যে একটা প্রোগ্রাম করি এটা আপনার শুনেননি মোটামুটি
1: শুনি মোটামুটি
0: শুনেন
1: বা এগ্রিকালচার ইয়োগ করলে তারা ডাকে তো আমার
0: মোটামুটি আপনার শুনেন আচ্ছা তো এমনি আপনার যোগাযোগ আছে ব্লকের লগত যোগাযোগ আছে তো এমনি এই জায়গার তো মাটি তো আর আপনার পরীক্ষা করার আছে নি
1: দুইবার করাইছি এরপরে আর করাইছি
0: করাইছি না তো মাটির মধ্যে কিটা কোনো ধরনের
1: না তারা তো হইল না মাটি ভালো
0: মাটি ভালো আছে তো কারণ আপনি ওই জৈব সার দিয়েই তো আপনার মাটিটারে আপনার টিকাইয়া টিকাইয়া রাখছেন তো এমনি তো দেখা যাইতেছে মোটামুটি আপনার এই ছোট্ট জায়গার মধ্যে আপনার সব কিছুই আপনি
1: সবই আছে
0: সবই আপনি লাগাইছেন মোটামুটি আপনার
1: খোলাও তো আছে খোলাও তো আছে এরিয়ার ভিতরে
0: আচ্ছা এরিয়ার ভিতরে আপনার খোলাও লাগাইছেন এদিকে আপনার ইয়েও গাছও আছে দিকে আপনার কি দেখা যায় সুপারি গাছও আছে
1: সুপারি গাছ
0: এটা বোধহয় নতুন নেই
1: নতুন
0: নতুন লাগাইছেন তো এটার থেকে তো বোধহয় এখন ফলন শুরু হয়েছে না
1: আরম্ভ হয়ে গেছে
0: মানে কিছু কিছু গাছে তো ফুলাই গেছে আচ্ছা
1: এটা তো সব নতুন এটা তো টিলা আছিল একটা নিচে দিল 50 ফুট উঁচু আছিল ওই জায়গা
0: আচ্ছা
1: খালি গাড়িও মাটি নিয়ে এটা লেভেল
0: মানে আপনি এখন
1: এখন আমার রেকর্ডে টিলা
0: আমার টিলাই আছে আচ্ছা মানে ওই টিলা খাটেই আপনি এটার জায়গা ঘরের জায়গাও বানাইছেন আর ক্ষেতের জায়গাও আপনি বার করছেন তো এমনি তো টিলার মাটির মধ্যে তো আপনার একটু একটু বালুর বাঘ বেশি থাকে
1: আমার তো কাবার হইল আর গোবরে
0: গোবরে কাবার হইল আর
1: আমার তো তিনবার দুইবারও পড়ে গোবর আর একবার একবার আছে মাটি আমার এই বালুটারে কাবার হইল গোবরে
0: গোবরে কাবার কাবার হইল আর তো আপনার যে ওই যে দুই বাঘে যে মুখি যে লাগাইছেন মুম্বাইও লাগাইছেন এটি এটিও যে একটু পরে লাগাইছেন
1: এটা আরো পরে লাগে
0: আরো পরে লাগাইছেন কারণ যেহেতু এটা তো দেখা যায় খুব বড়সড় হয়ে গেছে গাছ
1: এটা রাখতাম এটা তুলতাম না এটা থাকবো বেশি লাগে
0: ও বেশি লাগে আপনি রাখছেন এটা হইলো মুম্বাই মুখি আর এটা হয়েছে আপনার বাদাইয়া তো স্বাদের দিক দিয়ে কোনটা ভালো
1: স্বাদ খাইছি বাদাই
0: বাদাইয়া স্বাদ বাদাইয়াটা তো একটা সফট থাকে আলুর মতো নরম থাকে ঠিক না আচ্ছা তো এমনি আপনার এখানে একটা সারের একটা ব্যবস্থা আছিল না
1: আছিল এটা অসুস্থ থাকা এবার এটা আর
0: ইয়ে করতে পারছেন না সুবিধা করতে পারছেন না আচ্ছা তো এখন এখানে ওই যেহেতু আপনার এখন গোবর আছে আপনি ওইটা দিয়ে আপনি সালাই দিয়ে যান আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনার দেখা গেছে যে আপনার ঝিঙ্গা গাছও দেখলাম ওখানে তো ঝিঙ্গা আছে প্রচুর দেখা যাচ্ছে ছোটো বড়ো মিলে প্রচুর আছে তো এমনি বেচুন যে কত থেকে আপনি বিক্রি করছেন
1: আমরা
0: খুচরা খাই 80-100 এইরকমের ইয়ে করে আরে
1: আমরা এখানে 70-80
0: মোটামুটি বাজারের লগে সমান আছে খুচরা হিসেবে করা মানে
1: আমরা এখানে বেশি কম থাকে গ্রামের বাজার
0: আপনি একটু কমাইও বেছিলেন না সেটা বেসলে
1: আর আমার তো বোয়া লাগে না
0: বোয়া লাগে না
1: আর দরেও বেশি
0: আপনার হিটা তো সাইজে বড় হয়ে যায় এবং খুব বেশি দিন
1: বোধহয় তো
0: তা তো ঠিকই আছে
1: আমার জেগাত পড়লেও সাধু বেশ
0: মোটামুটি আপনি ওই ইয়ে হয়ে যায়
1: বেচারা বাজার থেকে 1 কেজি সব জেঙ্গা বা রামায় সীতা আনলে রাত্রে আনলে পরের দিন খাওয়া যায় না
0: খাওয়া যায়
1: পচি গেছে কিন্তু আমার এটা তো এক সপ্তাহ দেখা দিত বস্তু নাই ভুট্টা হইব কিন্তু বস্তু নাই
0: কিন্তু আপনার তো ব্যাপার হচ্ছে আপনাদের গোবর সার
1: বস্তু নাই
0: মানে যারা আনে এরা তো আপনার সার দেয় জান আপনার সার দেয় কীটনাশক ওষুধ বেশি ব্যবহার করে তো সেই হিসেবে তো এটি তো আবার নষ্ট হয়ে যায় মানে খুব তাড়াতাড়ি দেখুন না নি এখন কলা কলা যে বাজার থেকে কিনে আনুন আপনি একদিন যায় না কলা খালা হয়ে যায় খালার
1: ওষুধ দিয়ে পাখায়
0: ওষুধ দিয়ে পাখায় ওটাই আরে
1: এটা তো সাধু বেশ শুনতে হবো
0: তো ইদানিং যে আপনার যে বৃষ্টিটা যে হইতেছে এটার লাগে আপনার কিটা সবজি হাতে লাগে বালানি
1: না কিছু ক্ষতি হওয়ার এখন তো অতিরিক্ত দিলার
0: অতিরিক্ত বৃষ্টি দিলার বা অনেক সময় আবার বেশি বৃষ্টি দেওয়ার পরে যখন আবার যখন রুদ্রটা যখন দেয় তখনও তো গাছের
1: না আমার মনে গাছের ক্ষতি করে না জ্বর খায় না
0: আপনার তো জল আটকে না
1: আমার জল আটকে এই কারণে
0: জল না থাকার কারণে আপনার
1: গাছটা জোর খায়,
0: এটা এটা সুবিধা হয়েছে। তো মোটামুটি এখানে কত জায়গা হইব
1: আমার ক্ষেতর জায়গা?
0: হ্যাঁ
1: তোর এক কানি হইব,
0: এক কানি এক কানি হইলে তো প্রায় 20 ঘন্টা জায়গা। তো এক কানি জায়গা একবারে কম নাই কিন্তু আপনার মানে ক্ষেতের লাগিয়া মানে
1: জায়গা তো আরো আছে,
0: বাস্তুর লাগিয়ে খরা মারি
1: বাস্তুর লাগে আরো আছে জায়গা আমার, কিন্তু কর্তৃপক্ষে লোক নাই
0: এটাই।
1: আর এখন খরচ দিয়া ফলাইয়া ফুসে না,
0: ফুসে নাই না, এটাও ঠিক আছে।
1: ফুলাবানোর তো টাইম নাই করার,
0: না না এখনো যারা উঠতি ফুলাবান যারা আছে তারা তো আর এইদিকে আগাইতে আছে
1: না, তারা তো টাইম নাই।
0: না না এইদিকে তো এই খেত কৃষির দিকে তো সে তার মনই তো নাই,
1: মনও নাই
0: অন্যদিকে,
1: মন থাকলেও তো এখন অন্যদিকে না হইলেও তো ওর না। দুই ফুলা আছে বাগানে তারা ফার্মেন্ট, ও তারা তো যার কি তেরার বাটে, সুবিধা তো এবার সরকারি চাকরি পাইছে এদার কি গেছে কি কারো বাড়ি তো নাই, এখন এটা করতে হবে
0: এটা এখন বাড়িতে থাকে না কিটা
1: আগরতলা
0: আগরতলা আছে। যাই হোক ভালো হয়েছে আপনি, আপনার এরপরেও আপনি খেত কৃষি লইয়া আপনি
1: আমার চলিয়ে মানে না তো শখে মানে জানে দেখি দেখি এত না করলে হয় না, তো আমি করি করি বাজারের সবজি আর আমার বাড়ির সবজিটায় স্বাদও বেশ কম,
0: বেশ কম তো থাকবো।
1: এছাড়া
0: আপনার তো সার দিল না,
1: এছাড়া খাওয়ার মধ্যেও যখন বাজার থেকে 1 কেজি সবজি কিনে আনলে বেলেগকে করবো কিটা নাইলেও 2টা ধরবো আবার তো খাইতে হইব, আর বিশ্বাস থেকে আনলে কত টাকা কাটে এটার হিসাব নাই,
0: হিসাব নাই এটা, এটাও ঠিক আছে, এটা তো হিসাব সারাই আছে চলে, কারণ কিনে আনতে গেলে তো আপনার ওই হিসাবই করা লাগবে। এটাও তো আপনি করতাম পারলা দেখিয়া আপনি এটাও তারা সুবিধা নেয় আর কি,
1: করতাম পারতাম দেখি।
0: হ্যাঁ হ্যাঁ তো এরপরেই তো বোধহয় এটার মধ্যে আপনি অন্য কিছু লাগাই দিবেন,
1: এটার পরে তো রাই রাঙ্গা মূলা আলু
0: এটা উঠে গেলে তো এমনি আপনি ওই যে ওই যে পানিলাও বা ইতালাও লাগাই,
1: এটাও লাগাই ওই কিটা সিজনে এটা একটু কম হয়, কারণ যখন খুব খরা করে চৈত্র মাস চৈত্র মাস তখন তো জায়গাটা খুব
0: আরো ঠান্ডা থাকে,
1: এটা হিসাব আনি উনি মানে ই হয় না সুবিধা হয় না,
0: সুবিধা হইতো না, কারণ এমনিটাও তো ঠিক আসলে ব্যাপার হয়েছে আপনি হিচিয়া দিয়া উপরি উপরি জল দিয়া তো হয় না, কারণ কখনো তো আপনার কৃষি বৃষ্টির উপরে নির্ভরশীল,
1: এছাড়া আমার তো সাপ্লাই আছে নিজস্ব সরকার থেকেও দিয়েছে আমার আছে, তাহলেও এই জলে আর
0: এমনি আপনার কৃষি যন্ত্রপাতি আপনার আছে নি
1: না এখন বর্তমানে
0: মনে করেন ট্র্যাক্টর বা দমকল এই ধরনের কিছু
1: না, দমকল নাই ট্র্যাক্টর একটা কিনছি,
0: আচ্ছা আচ্ছা যাই হোক এটা তো কৃষি কাজে আপনি ব্যবহার করতেন, তো এটা কিন্তু বেনিফিশিয়ারি পাইছিলেন না এমনি
1: এমনি কিনছি
0: আপনার নিজে নিজে নিজে কিনছিলা, তো এটার যদি মনে করেন ঠিকঠাক দরকার হয় কিন্তু আপনি নিজেরা নিজেরা পারেননি মানে টুকটাক নষ্ট হইলে আপনার ঠিক করতে পারেন,
1: আইছে না
0: কিন্তু আমি তো দেখলাম এটা আইছে আইয়া দেওয়া দেওয়া
1: আর ওখান হয়েছে কিটা আসা কথা যেটা আমি এটা দাবি করি ফাইতামও নাই,
0: আচ্ছা
1: এখন আমি তার উল্টে উঠে গেছি ওখানে আমি আগর গরিব রয়েছি না,
0: ও আচ্ছা
1: কথাটা সরকার থেকে চিন্তা করি আমি লাভ হইতো না আর আমি যাইতামও না চাওয়াত বুঝছেন আমার ভুলা মানে যাইতে উঠতো নাই,
0: যাই হোক এটা তো আপনার এমনি ফাইতা দীক্ষা ইউ আর এটা তো আপনার নেতৃত্ব পাওয়া, কারণ যেহেতু আপনি এই খাত কিছু লোকে আপনি আসুন দীক্ষা আপনার যে খেত কিছু করতে না যেহেতু আপনার এটা পাইলেও না নেই আপনার এটা দাবি করারও কোনো দরকার নাই,
1: দেখি আমি সেভাবে পাইলেও তো একটা পাইলে আমি একটা
0: এটা হলে আপনার ছোট্ট জায়গার মধ্যে আপনার ইয়ে করতে পারলাম,
1: আমি এটা করি তো করবো দেখি,
0: এটা এটা একটা সুবিধা আছে। তো মোটামুটি জিঙ্গা কইছেন আরও আপনার 3-4 মাস যাইব কিনা একটা,
1: হ্যাঁ
0: শ্রাবণ মাস পর্যন্ত পাইলিবা এই জিঙ্গা আর নতুন যেটা লাগাইছে
1: এটা অগ্রহায়ণ মাস পর্যন্ত থাকবো,
0: অগ্রহায়ণ মাস পর্যন্ত থাকবো, তো ইটি দিয়ে এখনও বৃষ্টি লাগে বুঝে আপনার সুবিধা করতে পারবেন,
1: হ্যাঁ করতাম পারবে আপনার,
0: তো এই হিসাবে আপনি মোটামুটি আরো কিছু দিন আপনি নিতে পারবেন এই সবজি দিয়া, বা আপনার ভেন্ডিও তো দেখলাম আপনি নতুন করে আবার আবার ধরে
1: না নতুন এটা মাত্র লাইমলা লাগাইছে,
0: ও এটা লাইমলা লাগাইছে
1: এটা হলো কিছুদিন আগে 10 টাকা 15 টাকা কেজি বিকাইছে এখন আবার 80 টাকা
0: 70-80 টাকা
1: এই কারণে একটু লাইমলা লাগাইছে,
0: হ্যাঁ না এটা ঠিক আর ব্যাপার

0: এখন তো আপনার সারা বছরই আপনার সব ফসলই করা যায়, তো সেই হিসেবে আপনার এটা বুদ্ধি আপনি খারাপ করছেন না, কারণ এটাও তো মার্কেটে ওখানে চাহিদা আছে, কারণ ওখানে আবার রেটও বাড়ি গেছে 70-80 এরকম এরকমই দেখায়। আমরা যা খুচরা যে খাই আমরা ওরকম 70-80 এই টাকা দিয়ে আমরা খাইতে খাইতে লাগে আর কি। তো এমনি যে ওই যে আপনার যে সাফিসিয়েন্ট যে গোবর যে আছে এটা দিয়ে আপনি কোনো ধরনের সুবিধা করেন না, নিয়ে যে সারের তৈরি করেন না,
1: সার মানে পরিশ্রম লাগে
0: গোবর
1: যে গাড়ি হিসাব বেছিলে,
0: এমনিও
1: পাবলিকেও নেই বাগানেও নেই,
0: বাগানেও নেই বাগানে নিয়ে কিতা করে তারা এখন চাগাছ দেয়নি,
1: চাগাছ দেয় এছাড়া সারা যে করে এছাড়া সাহেবে ফুল বাগানও করে এই সমস্ত ইত্যাদি।
0: ও বুঝছে বুঝছে বুঝছে এই সমস্ত কাজে
1: এমনি সাগা আছে গুড়ি দিয়া পারবো
0: কত দিব সেটাই আপনার ভয়। আমি
1: যেটা সারা করে ওখানেও দেয় এছাড়া ওই যে ফুল বাগান টাগান
0: ফুল বাগানও করে এখানে দেয়। আচ্ছা ঠিক আছে, দাদার সঙ্গে অতক্ষণ কথা কইলাম, ভালো লাগলো, যাতে ক্ষেত কৃষি যাতে আপনার উত্তর উত্তর যাতে শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইমু। নমস্কার দাদা।
1: নমস্কার।
2: আগামী 8ই জুলাই সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33-34 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত পূর্ব দিক থেকে গড়ে ঘন্টায় সর্বোচ্চ 8 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 97% এবং 60% থাকতে পারে। জুন মাসে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ ঘাটতিপূর্ণ আছিল, তবে কোনো কোনো জায়গাত বৃষ্টিপাত স্বাভাবিক আছিল। বৃষ্টিপাতের এই ঘাটতি আগামী দিনে স্বাভাবিক পরিস্থিতির উপর প্রভাব ফেলাইতে পারে, বিশেষ করিয়া আমন এবং আউশ ধানের ক্ষেত্রে এর প্রভাব বেশি পড়ার সম্ভাবনা। আউশ ধান বর্তমানে পাশকাঠি পর্যায়ে আছে, মাটির আর্দ্রতার ঘাটতির কারণে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হইতে পারে। একইভাবে এই প্রতিকূল পরিস্থিতির কারণে আমন ধান বোনা এবং চারা রোপণের কাজ বিলম্বিত হওয়ার সম্ভাবনা। এল্লাগিয়া একবারে এবং একটি পর্যায়ে চারা রোপণ না করিয়া ধাপে ধাপে তা করা উচিত। গ্রাম বা সমষ্টি স্তরে সিডলিং ব্যাংক বা চারা মজুদ ব্যবস্থা গড়িয়া তোলা প্রয়োজন। আউশ ধানের জমিতে আইল বালা হরিয়া বান্ধিয়া দিবা, যাতে জল শুয়াইয়া বাইরিয়া না যাইতে পারে। অবশ্যই আগাছা আপনারা পরিষ্কার করিয়া দিবা, আর আগাছা পরিষ্কার করার পরে ঘাসটা 2 লাইনের মাঝখানে আপনারা পা দিয়া মাটির মধ্যে সাফাইয়া দিবা। গত সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বিগত সপ্তাহের তুলনায় কিছুটা কম হওয়ায় ধানের জমিতে জলস্তরের প্রয়োজনের তুলনায় কিছুটা কম থাকতে পারে। যে সমস্ত জমিতে ধানের পাশ কাটি আইসে এখানে প্রাথমিক অবস্থায় 2-3 সেন্টিমিটার জলস্তর ধরিয়া রাখতে হইব এবং পর্যায়ক্রমে সর্বোচ্চ পাশকাঠি বের না হওয়া পর্যন্ত 5 সেন্টিমিটার জল রাখা প্রয়োজন। বিগত দিনে আর্দ্র এবং বৃষ্টিপাতের কারণে মরিচের মধ্যে ফল পচা রোগের লক্ষণ দেখা দিতে পারে। রোগ মোকাবিলা করার লাগিয়া আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিবা, প্রয়োজনে মরিচের যে ফল বা মরিচটা লইয়া বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবা। যখন আবহাওয়া পরিষ্কার থাকব, রৌদ্রোজ্জ্বল থাকব, তখন অ্যাজোস্ট্রোবিন 23 SC 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলিয়া আপনারা স্প্রে করতে পারেন। আপনারা এই বছর প্রচুর পরিমাণে আম পাইছেন, ভিন্ন ভিন্ন জাতের আম আমরা বাজারে দেখিয়া, বিশেষ করিয়া আমরা এই স্থানীয় বাজারে কিন্তু প্রচুর আম্রপালি আম আমরা লক্ষ্য করিয়ার বাজারজাত কররা আপনারা এবং ভালো দরেই কিন্তু আপনারা বিক্রি কররা। আম সংগ্রহ করার সময় আমরা যখন সংগ্রহ করি তখন এটার দেখি একটা কষ বাইর, এই কষ অনেক সময়

একটার লগে আর একটা লাগিয়া আমটারে নষ্ট করিলাই। এর লাগিয়া সংগ্রহ করার সময় একটার থেকে আর একটার দূরত্ব 1 সেন্টিমিটার রাখবা। আমের সমগুণ বজায় রাখতে সংগৃহীত আম ইথারেল 2 মিলিলিটার প্রতি লিটার জলে দ্রবণের সঙ্গে কিছু পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাইয়া শোধন করিয়া নিবা। আপনারা অনেকেই পুকুরের মধ্যে চারাপোনা ফালাইছেন, চারাপোনা ফালানির কাজ অহনো চলে। চারাপোনা ছাড়ার আগে পুকুরের জল খানিকটা শোধন করিয়া অবশ্যই নিবা, আশা করি আপনারা এই কাজটুকু করছেন। এছাড়াও পুকুরের চারিদিকের বাদ শক্ত করিয়া উঁচু করিয়া দিবা, যাতে কোনো অবস্থাতে বাইরের জল আপনার পুকুরের মধ্যে প্রবেশ না করে, যাতে বাইরের জল প্রবেশ করলেই মাছের ফোনা কিন্তু বাইরিয়া যাইব গিয়া। বন্যাপ্রবণ নিচু জমিতে পুকুরের চারিদিকের বাদ শক্ত করিয়া দিতেইব, আর সঙ্গে আপনারা পুকুরের চারিদিকে শক্ত করিয়া নেট লাগাইয়া দিবা, তাতে করিয়া কোনো অবস্থাতেই যাতে আপনার ফোনা বাইরিয়া না যায়। ফোনা ফালানির আগে যে সমস্ত মাছ আরেক অন্য প্রজাতির মাছ রেখায়, যেমন শোল, লাটি, কাংলা, চিতল, বোয়াল ইত্যাদি মাছ আপনারা অবশ্যই পুকুর থেকে ধরিয়া নিছেন, বা যে সমস্ত পুকুরে এই মাছগুলি আছে আপনারা অবশ্যই চারাপোনা ছাড়ছেন না। অনেকের বাড়িতেই হাঁস আছে, চারাপোনা ফালানির পরে হাঁস আপনারা পুকুরের মধ্যে ছাড়বা না। খেয়াল রাখবা মাছগুলি যাতে সঠিকভাবে আপনার পুকুরে বৃদ্ধি পায়। আপনার বাড়ির আশপাশ জঞ্জালমুক্ত রাখুন, আপনার মহল্লা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আগে আমরা একটা জিনিস লক্ষ্য করতাম, বর্তমান সময়ে কিন্তু দুঃখের সঙ্গে হইয়ার এটা আমরা লক্ষ্য করি না। আমরা যখন হাল দেওয়ার যাইতাম বা হাল তাকিয়া যখন বাড়িত ফিরিয়াইতাম গরু লইয়া, বা অনেক সময় বিকালের দিকে জমিতে কুড়খাড় দেওয়ার লেগে যেতাম, রাস্তার সাইডে দিয়া যখন জল জমা থাকতো অনেকেই দেখতাম খাখা যেটা দাদা বাবারে যে এই জায়গাটা তারা খাটাইয়া দেরা, খাটিয়া দেরা, জল কিন্তু রাস্তার সাইডে তাকিয়া ফট করিয়া নিচে জারকিয়া। রাস্তার মধ্যে জল জমা থাকলে দীর্ঘদিন ধীরে ধীরে ধীরে এই জলটা মাটির নিচে যাইব গিয়া, মাটিটারে ঢিলা করব, বড় বড় গাড়ি যখন যাইব তখন এই জায়গাটা ভাঙি যাব, আর এই জায়গা ভাঙলে পরে আমার আপনার সবার চলাচলেই অসুবিধা হইব। কোনো উন্নয়নমূলক কাজ আমরার এই সমস্ত অঞ্চলে যখন হয় বা বিভিন্ন জায়গাতেই সারা দেশব্যাপী যখন হয়, আমার আপনার সবার পয়সা দিয়েই কিন্তু এটা হয়। এটা যদি নষ্ট হয় আমার আপনার পয়সাটাই গেল, আর ফটকরিয়া কিন্তু আবার কাজ করা সম্ভব হয় না। সুতরাং আপনারা একটু সচেতন হইয়া এই কাজটুকু করবা, এই সামাজিক কাজ করিয়া দিবা। পুকুরে বা যে জলের উৎস আপনারা ব্যবহার করবা সেই জলের উৎস যাতে দূষিত না হয় এদিকে খেয়াল রাখবা। পরিষ্কার পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল পান করবা, রান্না বাড়ার কাজেও ভালো জল ব্যবহার করবা।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা। তো আজ আসর শুরু করি আর আসরে একজন দাদাবাবু আজকে আইসইন। দাদাবাবু নমস্কার।
1: নমস্কার, আমি রিপন দাস, কৃষি বিজ্ঞান কেন্দ্র শস্য বিশেষজ্ঞ।
0: আচ্ছা, তে আজ কিতা বিষয় নিয়ে আলোচনা করতা দাদাবাবু?
1: আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো সুষম সারের ব্যবহার। অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা শুরু করার আগে আমি একটি অনুরোধ রাখতে চাই, এই আমাদের ঊনকোটি তথা ত্রিপুরা রাজ্যের প্রত্যেক সুনাগরিক বৃন্দদের কাছে, কারণ আমাদের প্রধানমন্ত্রী আরও কয়েকদিন আগে একটা অনুরোধ জানিয়েছিলেন সমগ্র ভারতবাসীদেরকে, বাসীদের কাছে। কারণ এখন আমাদের যে একটা বিশ্ব যেই যুদ্ধ পরিস্থিতি এবং যে একটা খারাপ অবস্থা, বিশেষ করে জ্বালানি সংকট এবং সারের যেই অভাব, তো এই বিষয়ে প্রধানমন্ত্রী আবেদন রেখেছেন যে যদি না প্রয়োজন হয় যতটুকু সম্ভব আমরা যদি পার্সোনাল যে গাড়িগুলি আছে, যেমন বাইক বা চার চাকার যে গাড়িগুলি আছে, এগুলি আমরা যত সম্ভব কম ব্যবহার করে পাবলিক ট্রান্সপোর্ট, মানে যেগুলি রাস্তায় আমরা চলাচল করতে পারি, রাস্তায় চলাচল করে এরকম গাড়ি অথবা ব্যাটারি চালিত যে সকল গাড়ি আছে এগুলি আমরা যাতে বেশি বহন করি। তো এটার উদ্দেশ্য হলো আমরা এইভাবে যদি কিছুটা জ্বালানি যদি সাশ্রয় করা যায়, যেহেতু আমাদের দেশে বাইরের থেকে আমরা ওই জ্বালানিগুলি আনতে হয়, কিনে আনতে হয়। এখন আমরা সবাই জানি যে বিশ্ব একটা যুদ্ধ পরিস্থিতি, বা যেই যেই রাস্তা দিয়ে এই জ্বালানিগুলি ভারতবর্ষে আসে ওই রাস্তাগুলির মধ্যে এখন একটা একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হয়ে আছে বিশ্ব যুদ্ধ পরিস্থিতির মধ্যে। তো সেই জন্য আমরাও চাইছি, আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র, আমরা আমাদের আশেপাশে এবং আমাদের এই ডিস্ট্রিক্টে যে সকল কৃষকরা আছেন, আমরাও চাইছি প্রত্যেকে যাতে অ্যাটলিস্ট নিজের যে পার্সোনাল মোটর সাইকেল বা গাড়ি আছে এগুলি যত সম্ভব কম ব্যবহার করা, বা প্রয়োজন যদি কোনো কৃষি বিজ্ঞান কেন্দ্রে আসতে হয় তাও আসতে হবে না মোবাইলে যোগাযোগ করার জন্য, কারণ আজকাল মোবাইল প্রত্যেকের কাছে আছে। তো আমরা অনুরোধ রাখছি এবং আমিও আজকে এই অনুষ্ঠান দিয়ে সমগ্র ত্রিপুরাবাসীকেই বলছি, যার যতটুকু প্রয়োজন আপনারা মোবাইলের মাধ্যমেও যোগাযোগ রাখতে পারেন, যে যে সেক্টরগুলিতে আছে, কৃষি দপ্তর হলে কৃষি, কৃষি বিজ্ঞান কেন্দ্র হলে, বা যেখানে যেখানে প্রয়োজন ওখানে আপনারা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা যায়। তো এটা আপনারা অবশ্যই মানবেন, আমরাও এটা ফলো করছি এখন থেকে। তো আজকে যে মূল বিষয়টা, এই বিষয়টা হলো ব্যালেন্স ফার্টিলাইজার, মানে সুষম পদ্ধতিতে যে সারের ব্যবহার বা সুষম সারের যে ব্যবহার, এই ব্যবহারটা কেন, এটাও কিন্তু ভারত সরকার গত মার্চ মাসেই, এই 2026 মার্চ মাসেই একটা বিবৃতি জানিয়েছিলেন যে আমরা ভারতবর্ষের বিভিন্ন যে জেলা আছে, প্রায় 100 উপরে জেলা আছে যেখানে অধিক পরিমাণে ডিএপি এবং ইউরিয়া সার প্রচুর ব্যবহার করা হয়, এবং আমরা অতটুকু এটাও জানি যে এই সারগুলিও কিন্তু প্রায় বিদেশ থেকে আসে। হয়তো আমাদের এই দেশে যতটুকু উৎপন্ন হয় এই উৎপাদন কিন্তু আমাদের প্রয়োজনের তুলনায় কম, তো বাকি অংশটুকু বিদেশ থেকে আসে, বাইরের বিভিন্ন দেশ থেকে আসে। তো যেহেতু এখন যুদ্ধ পরিস্থিতি, ওইটা একটা কারণ, ওই যে অবশিষ্ট যে সারগুলি না আসার কারণ একটা, বা আসলে এগুলির দাম অনেক বেশি থাকবে। আরেকটা হলো যেহেতু অতি পরিমাণে, মানে বেশি পরিমাণে কৃষক অলরেডি মানে ব্যবহার করে নিয়েছে, তো এটা এখন একটা একটা এমন একটা পরিস্থিতি হয়েছে, যেমন কোন একটা গাছের যদি ধরুন 1 কেজি সারের প্রয়োজন, আমরা এখানে ওই আগের মতো 3 কেজি বা 4 কেজি বা 5 কেজি সার ডেলি দিচ্ছি। তো এই যে অপ্রয়োজন, এই অপ্রয়োজনটা রোধ করা যায় সাথে সাথে, যেহেতু এখন বিশ্ব পরিস্থিতি যুদ্ধ বা বিভিন্ন

0: ধরনের যে একটা ঝগড়া, যে একটা পরিস্থিতি হয়ে আছে,
1: হুম হুম
0: বা বিদেশ থেকে আমরা যে বিষয়গুলোর উপর নির্ভর, এগুলি যতটুকু কমানো যায়, বা আমাদের চারপাশে মানে আমাদের আশেপাশে
1: হুম
0: একজন কৃষকের বাড়ির বা তার ঘরের যেই জিনিসগুলি আছে,
1: হুম
0: কিছু কিছু জিনিস আছে যেগুলি ব্যবহার করে সারের ওই যোগানটা কমানো যায়।
1: আচ্ছা
0: তো এই উদ্দেশ্যে ভারত সরকার আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র বা বিভিন্ন স্টেটের যেই এজেন্সিগুলি আছে এবং রাজ্য সরকারের যে দপ্তরগুলি আছে, প্রত্যেককে একযোগে বলেছে যে এই সুষম সার প্রয়োগের যে সুবিধা এবং প্রয়োজন, এটা যাতে প্রত্যেক কৃষকের কাছে যাতে পৌঁছে দেওয়া যায়।
1: হুম
0: অ্যাকচুয়ালি যে 100 বা 100টা জেলা, বিশেষ করে 100টা জেলা যে চিহ্নিত করেছে
1: হুম
0: যারা এক্সট্রিম লেভেল সার ব্যবহার করে,
1: হুম
0: তা আমাদের কিন্তু পূর্বাঞ্চল কিন্তু এর মধ্যে আসে না,
1: হুম
0: ওই জেলাগুলির মধ্যে
1: হুম
0: আসে না, মানে
1: আচ্ছা
0: রেড জোনে আসে না
1: হুম হুম
0: যারা অতিরিক্ত সার ব্যবহার করে।
1: হুম
0: কিন্তু না আসলো, যেহেতু আমরা সবাই কৃষক,
1: হুম
0: আমরা ভারতবর্ষের এই সুনাগরিক,
1: হুম
0: তো আমাদের প্রত্যেকের এই বিষয়ে জানা উচিত,
1: অবশ্যই
0: অবশ্যই আমাদেরও জানানো
1: অবশ্যই
0: উচিত, এবং
1: জানানো।
0: আমরাও এই বিষয়ে জানা উচিত যে কিভাবে আমার সারের প্রয়োজন থাকলেও কিভাবে আমি অন্য মাধ্যমে আমি সার মাটিতে ব্যবহার করা যায় এবং গাছের উৎপাদন এবং কৃষির যেই ফসল উৎপাদন, ওই উৎপাদনটা তাতে ঠিক রাখা যায়,
1: হুম হুম
0: তাতে মাটির গুণমানও ঠিক থাকলো,
1: আবার হইরাম কি তা এক কৃষক ভাইয়ে জানিয়া অন্য কৃষক ভাইরেও
0: পরামর্শ দিতে পারবো,
1: পরামর্শ
0: যেমন
1: তাতে
0: আজকে
1: দিন।
0: অনুষ্ঠানে শুনলাম
1: হ্যাঁ
0: এমন এমন হয়।
1: ওইটাই।
0: তো এখানে আমরা বিশেষ করে দুইটা সারের নাম বলছিলাম, একটা ইউরিয়া আর একটা ডিএপি সার।
1: হুম হুম
0: তো ভারত সরকার চাইছে
1: হুম
0: যে শুধু সার তো হঠাৎ করে বন্ধ করলো হইতো না,
1: হুম
0: তো মেন উদ্দেশ্য হলো যখন যেখানে যতটুক সার প্রয়োজন
1: হুম
0: অতটুক সার ব্যবহার করা।
1: হুম
0: তো এটার জন্য চারটা পিলার দিছে, একটা হইলো উৎস, মানে আমি সারের উৎস মানে কোথায় থেকে পাইতে পারি,
1: আচ্ছা
0: এটা ইউরিয়া সার হোক
1: হুম
0: বা ইউরিয়া সার হলে এই সারের উৎস আর কি কি হইতে পারে।
1: আচ্ছা
0: আমরা সাধারণত জানি ইউরিয়া সার, যেটা আমরা লবণ সারের মতো
1: হুম
0: দেখি
1: হুম
0: বাজার থেকে বা
1: হুম
0: বিভিন্ন স্টোর থেকে আনি,
1: হুম
0: এই ইউরিয়া সারের উৎস আরো অনেক জায়গায় আছে।
1: হুম
0: যেমন আমরা সবাই জানি বাতাসে প্রায় 78% নাইট্রোজেন আছে,
1: হুম
0: আর ইউরিয়া সারের উৎস হলো নাইট্রোজেন,
1: হুম হুম
0: আর এই ইউরিয়া সার আমরা মাটিতে আবার আবদ্ধ করতে পারি যদি আমরা ডাল জাতীয় শস্য লাগাই,
1: হুম
0: তাহলে এই ইউরিয়া সার আমরা মাটিতে আবদ্ধ করতে পারি।
1: হুম
0: তো এটা একটা পদ্ধতি।
1: হুম
0: আর একটা পদ্ধতি হলো আমরা যত ধরনের সবুজ, বিশেষ করে ডাল জাতীয় বা আমরা ধনচা বলি,
1: হুম
0: এগুলি আমরা মাটিতে যদি নাঙ্গল দিয়ে যদি মিশিয়ে দেওয়া যায়, যখন আমরা ট্র্যাক্টর বা নাঙ্গল দিয়ে যখন মাটি চাষ করা হয়,
1: হুম
0: তখন এই ঘাসগুলিকে বা এই গাছগুলিকে যদি মাটিতে মিশিয়ে দেওয়া যায়,
1: হুম
0: তখনও কিন্তু নাইট্রোজেনের অভাবটা দূর হয়।
1: আচ্ছা
0: আরেকটা হলো আমরা যদি গোবর,
1: হুম
0: এটা এবার আপনার দেশি গরু হোক
1: হুম
0: বা কোনো জার্সি ক্রস গরু হোক, এমনকি ছাগল হোক,
1: হুম
0: এমনকি হাঁস মুরগ হোক,
1: হুম
0: ওই ধরনের বা শুকর, ওই বিষ্টাগুলিও আমরা কিন্তু মাটিতে ব্যবহার করতে পারি।
1: আচ্ছা
0: তো
1: আচ্ছা
0: এটাও নাইট্রোজেনের একটা পার্সেন্ট ওইদের মধ্যে থাকে,
1: হুম
0: যার কারণে ওইখান থেকেও আমরা মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারি।
1: আচ্ছা
0: তো এটা গেল উৎস,
1: হুম
0: মানে এই সোর্স যেটা আমরা বলি।
1: হুম হুম
0: এবার হইলো আমি কত পরিমাণ দিব।
1: হুম
0: হ্যাঁ,
1: হুম
0: তো এই পরিমাণটা সাধারণত নির্ভর করে গাছের চাহিদার উপরে।
1: হুম
0: যেমন আমি যদি এখানে ভুট্টা গাছ লাগাই
1: হুম
0: বা আদা হলুদ এগুলি লাগাই,
1: হুম
0: এগুলিতে প্রচুর পরিমাণে কিন্তু
1: হুম
0: খাদ্যের প্রয়োজন হয়।
1: হুম
0: তো এগুলিকে আমরা বহির্বাস আমরা হেভি ফিডার বলি, মানে বেশি খায়
1: আচ্ছা
0: এই
1: আচ্ছা
0: গাছগুলিকে আমরা বলি।
1: আচ্ছা আচ্ছা
0: আদা,
1: হুম
0: হলুদ,
1: হুম
0: ভুট্টা এগুলি খুব বেশি পরিমাণে খায়, এই
1: হুম
0: জন্য মাটিতে এগুলি চাষ করার আগে প্রচুর পরিমাণ সার গোবর
1: হুম
0: এগুলি দিতে হয়।
1: আচ্ছা
0: আরেকটা হলো,
1: আচ্ছা মাঝ
0: বলেন।
1: দিয়ে এক কথা কই,
0: হ্যাঁ
1: যদি কোনো কৃষক ভাইয়ে হোম দিলা
0: হ্যাঁ,
1: তে ভুট্টার কিতা হইব?
0: না ভুট্টা হইতো না যেমন না,
1: হুম
0: হয়তো ভুট্টার যে ছড়াটা যেটা আমরা কব কই,
1: হুম হুম
0: ওই অংশটা হয়তো একটু সরু হইব, মোটা হইতো না, অতটুকু লম্বা হইতো না,
1: আচ্ছা
0: কিন্তু
1: আচ্ছা
0: হইব। হ্যাঁ, যেখানে একটা গাছে তিনটা হওয়ার কথা,
1: হুম
0: ওইখানে দেখুন একটা মোটামুটি ভালোই একটা সাইজ হয়েছে,
1: হুম
0: বাকি দুইটা দেখবেন না খাওয়ার মতো, মানে
1: আচ্ছা আচ্ছা
0: একদম চিকন সরু
1: বুঝছি
0: থাকবো।
1: বুঝছি
0: তো এটাই। আরেকটা হইলো তো আমার এই গাছের চাহিদার উপর একটা হইলো
1: হুম
0: আমি সারটা ব্যবহার করতে
1: হুম
0: হইব,
1: হুম
0: আরেকটা হলো সময় এবং
1: হুম
0: কোথায় আমি ব্যবহার করুন।
1: আচ্ছা
0: সময় হইলো সাধারণত আমরা যদি ধান, ধরেন আমরা এখন ধানের সিজন,
1: হুম
0: আউশের সিজনও
1: হুম
0: আসতেছে,
1: হুম
0: 2-3 মাস পর আমাদের সাইলের
1: হুম
0: সিজনও থাকবো
1: হুম
0: এই অনুগুটি জেলায়।
1: হুম
0: তো আমরা যদি ধানের দিক দিয়ে আমরা যদি দেখি, তাইলে ধান গাছের সাধারণত এই 3টা স্টেজে যদি সার দেওয়া যায়,
1: হুম
0: এটা হলো একদম উত্তম,
1: আচ্ছা আচ্ছা
0: একদম মানে পারফেক্ট যে পিরিয়ডগুলি আছে
1: হুম হুম
0: 3টা সময়, এর মধ্যে যদি কেউ মনে করে না আমি 1টা বা 2টা সময় দেবো, তাও পারফেক্ট।
1: আচ্ছা
0: তাইলে কি ধান চাষের ক্ষেত্রে কেমন হইলো, এটা হলো যখন আমরা মাটি রেডি করলাম,
1: হুম
0: আমাদের ধানের যে চারা ওই চারা উপযুক্ত,
1: হুম
0: আমরা এখন বীজতলা থেকে ধানটাকে ডাইরেক্ট প্রধান জমিতে
1: হুম
0: ট্রান্সফার করুন,
1: হুম
0: মানে

0: লাগামো, তখন লাগানোর ঠিক আগ মোমেন্টে, হইতে পারে 2-3 ঘন্টা আগে বা ওই সময়ের মধ্যে, আমাদের যে সারগুলি আছে যেমন ইউরিয়া সার বা SSP সার বা পটাশ সার বা জিঙ্ক সার, এই যে সারগুলি আছে এই সারগুলির মধ্যে ইউরিয়া 50%, আর বাকি সার যত আছে তার সম্পূর্ণ শতাংশ, মানে পুরো 100%,
1: আচ্ছা,
0: ইউরিয়ার অর্ধেক, বাকি সারগুলি সবটুকু সার একসাথে ভালো করে মাটিতে মানে জমিতে ছিটাইয়া দেন, তারপর ধান গাছ লাগান।
1: আচ্ছা,
0: এই হইল সময়।
1: আচ্ছা,
0: সেই সাথে হইল এবার আমি কোন কোন স্থানে ব্যবহার করুন। তো প্রথম আমরা পুরো জমিতে ছিটাই দিলাম, এই একটা সময় গেল। আরেকটা হলো যে বাকি যে ইউরিয়া সারটা থাকবে 50%, ওইটার আমরা 2 ভাগ করে নিব। লাগানোর 25 থেকে 30 দিন যখন কিছু পাশ কাটে ধানের বাইরে হইব, তখন একবার অর্ধেক ইউরিয়া সার, ওই বাকি 50%-এর অর্ধেক, 25% যেটা থাকবে ওইটাতে আমরা ছিটাই দিব, তারপর একটা বাচ্চা দিব। আরেকটা হলো যখন ধান গাছটার ফল বাইরিয়ে আইতেছে, মানে ধারের শীষগুলি বাইরিয়ে আইতেছে, তখন একটা জাস্ট আমরা ইউরিয়া সার তার ছিটিয়ে দিব। যদি কোনো কারণ ওই সময় না দেওয়া যায় প্রথম লাগানোর আগে একটা, আর হলো 25 থেকে 30 বা 35 দিনের মধ্যে যে একটা, এই দুইটাও যদি দেওয়া যায় তাহলে ধান গাছের জন্য একদম পারফেক্ট।
1: আচ্ছা,
0: তো এটা গেলো ধানের। তো আরেকটা হলো শুধু সরাসরি সার না, এখন আরেকটা হলো আমরা সুসংগত পদ্ধতিতে এই সার এর ব্যবহার। তো সুসংগত পদ্ধতিতে হলো এটা, যেমন একজন কৃষকের বাড়িতে গোবর সারও থাকে, গোবর বা ভার্মিকম্পোস্ট থাকে, ইউরিয়া থাকে, অন্যান্য সার থাকে, এই রাসায়নিক সারগুলোর সাথে পরিমাণ মতো জৈব সার, গোবর বা ভার্মি বা পোলট্রি ম্যানিউর, এই জৈব সার সাথে সাথে যে বায়ো ফার্টিলাইজার মানে অনুজীবী যে সারগুলি আছে, যেমন রাইজোবিয়াম বলুন, PSB বলুন, বা এই ফসফরাস সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া বা পটাশিয়াম সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া বা সিউডোমোনাস বলুন, এই যে অণু মানে ক্ষুদ্র জীবাণু যে সারগুলি আছে, ওই সারগুলিও যাতে একসাথে মিশিয়ে জমিতে প্রয়োগ করা হয়, এটাকে বলা হয় সুসংগত। মানে কিছু অংশ আমি রাসায়নিক ভাবে দিলাম, কিছু অংশ আমি জৈবভাবে দিলাম, আর কিছু আমি উদ্দীপক হিসাবে দিলাম, ওই যে বায়ো ফার্টিলাইজার যেগুলি বললাম, কারণ রাইজোবিয়াম এটা ডাল গাছের গোড়ায়, রাইজোবিয়ামটা যখন ডাল গাছের গোড়ায় এটা বসবাস করবো, তখন বাতাসের যে নাইট্রোজেন আছে ওইটারে ফিক্স করবো রাইজোবিয়ামটা। আবার যদি আমরা ধান গাছে যদি অ্যাজোব্যাকটেরিয়া ব্যবহার করি, ওই অ্যাজোব্যাকটেরিয়ামও কিন্তু আমার নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। তো ওই অনুঘটকগুলো মাটির মাটিতে মানে সারের উপাদানের বৃদ্ধির জন্য একটা প্রচণ্ড ভালো রোল কাজ করে, যেটা পরবর্তী সময় পরিবেশ এবং মাটির স্বাস্থ্যের লেগে খুবই ভালো ভালো হয়। আরেকটা হলো আমরা যত কিছুই করি, আমরা মাটি পরীক্ষার মাধ্যমে যদি সার প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু সারের ব্যবহারের যে প্রয়োজন, ওই প্রয়োজনটা কিন্তু বাস্তবে মানে বাস্তবভাবে রূপান্তরিত হতে পারে। ধরুন মাটি যদি আপনি পরীক্ষা করেন, তাহলে আমার মাটিতে কি পরিমাণ ইউরিয়া সার আছে, কি পরিমাণ ফসফরাস আছে, পটাশ আছে, জিঙ্ক, সালফার বা অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট কি আছে, বা মাটিতে আমার কার্বনের পরিমাণ কেমন আছে, সকলতে আইব। তো যেহেতু আমার এখানে টোটাল 11টা প্যারামিটার থাকে, ওই 11টা প্যারামিটার যদি আমরা জানি, তাহলে আমরা কি ফসল লাগামো ওই ফসলের ভিত্তি করে আমরা ওই পরিমাণ সার হয় সরাসরি রাসায়নিক অথবা সুসংগতভাবে কিছু পরিমাণ রাসায়নিক সার এবং বাকিটা আমরা জৈব সার এবং বায়ো ফার্টিলাইজার, এগুলি দিয়ে আমরা ফসল ফলাইতে পারুন। তো ভারত সরকারের মেন উদ্দেশ্য হলো যে যেহেতু আমার 100টা জেলায় বা আমরা সারা ভারতবর্ষের কথাই বলি, যেহেতু আমাদের ইউরিয়া বা DAP সার একটা সংকট আছে, এবং আরেকটা হলো যেহেতু কৃষকের কাছে সুযোগ আছে যে সার ব্যবহার না করেও কিভাবে মাটির উর্বরতা এবং ফসলের উৎপাদন ঠিকঠাক রাখা যায়, ওই সুযোগগুলি যাতে কৃষক লাগায়, এটার জন্য একটা অ্যাওয়ারনেস, এটা আজকে এই প্রোগ্রামের মাধ্যমেও হতে পারে, বা আমরা অনির্দিষ্টভাবে আমরা বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি বিভিন্ন সময়, তখনও আমরা বলে থাকি। আর আরেকটা হলো সাধারণত যেটা অনেক আগে অনেক মানে আমাদের এই রাজ্য সরকার প্লাস বিভিন্ন দপ্তর, কৃষি দপ্তরও এই বিষয়ে কৃষকদেরকে অবগত করছেন, এটা হলো প্রাকৃতিক চাষ। তো যেটা হলো গাছপালা এবং দেশি গোবর গোমূত্র, এগুলি দিয়ে বিভিন্ন ধরনের যেই উৎপাদন বায়ো প্রোডাক্টগুলি বানানো হয়, ওই প্রোডাক্টগুলি যদি জমিতে মাটিতে অ্যাপ্লাই করা যায় এবং গাছেও যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে মাটির উৎপাদন বৃদ্ধি, মাটির স্বাস্থ্য ভালো এবং গাছের রোগ বেরাম এগুলির থেকেও রক্ষা করা যায়। এতে কিন্তু আমাদের যে বিদেশ থেকে যে সারের যে আমদানি ওইটাও কম হয়ে যায়, এবং আমরা যে অর্গানিক অর্গানিক বলে একটা স্লোগান দিই যে জৈব চাষ করুন।

0: স্বাস্থ্য ভালো থাকবো বা পরিবেশ ভালো থাকবো, ওই ব্যাপারটা কিন্তু ভালো থাকে। কারণ আজকাল আমাদের এই বিশ্ব পরিস্থিতি বা জলবায়ু বা পরিবেশ বা আমাদের স্বাস্থ্য, এগুলি কিন্তু ডাইরেক্ট কিন্তু একজন কৃষকের হাতে।
1: আচ্ছা,
0: আমরা শুধু কলকারখানাকে দোষ দিলে হবে না, একজন কৃষকের হাতেই আছে পরিবেশ, স্বাস্থ্য এবং বিশ্ব শান্তি সবকিছু রক্ষা করার জন্য।
1: আচ্ছা,
0: যার কারণে ভারত সরকার, রাজ্য সরকার এবং বিভিন্ন কৃষি দপ্তরগুলি বা কৃষি বিজ্ঞান, আমরা কৃষকদেরকে অবগত করছি যে আপনারা এই এই বিষয়ে এইভাবে আপনারা চাষ করুন। যেহেতু আমাদের সারের ব্যবহার আপনারা অনেক মানে অনেক বৎসর যাবৎ করে আসতেছেন, কিন্তু একবার আপনারা এইভাবে দেখুন। কারণ অনেক সময় তো আমরা দেখতাম যে সার ছাড়াও নাকি ফসল হয়, ঠিক কি না? ফসল হয়। আরেকটা হলো বিভিন্ন এখন টুলস বেরিয়েছে, টুলস মিন্স আমরা যদি বলি বিভিন্ন যন্ত্রপাতিও না বা যন্ত্রপাতির মতোই, যেমন ধান গাছ বা ভুট্টা গাছ বা কুশিয়ার গাছ। তো যেহেতু আমাদের এই ঊনকোটি জেলাতে আউশের পরিমাণ কম হলো, শাল কিন্তু 100% হয়, শাল ধান যেটা আমরা আমন ধান বলি। এখানে লিপ কালার চার্ট আছে, লিপ কালার চার্ট মিন্স এটা, যেহেতু ধান বা উদ্ভিদের পাতার রং সবুজ হয়,

0: মানে যদি এটা ডার্ক গ্রিন হয়, মানে যদি একটা খুব সবুজ হয়, তার মানে বুঝতে হবে আপনার ধানের মাটিতে বা ধানের জমিতে নাইট্রোজেন পরিমাণ ভালো আছে, আপনারা কোনো ধরনের ইউরিয়া সার বাইরে থেকে দিতে হইতো না।
1: দিতে লাগতো।
0: আর যদি ওই যে ছয়টা অংশ আছে ছয়টার সাথে মিলিয়ে যদি দেখেন যে আমার একটু ফ্যাকাশে বা কম কি বলে সবুজ ভাবটা কম, তখন সার দিতে হয় ওই স্ট্রিপের মধ্যে, ওই দাগ অনুপাতে লেখা থাকে কত কেজি সার আপনাকে প্রয়োগ করতে হবে। তো এটার জন্য আপনার গাছের যে বৃদ্ধ পাতা এটা নিলে হয় না, সাধারণত ইয়াং যে পাতাগুলি আছে বা মাঝারি বয়সের যে পাতাগুলি আছে ওই চার পাঁচটা পাতা, মানে একটা জমিতে মোটামুটি 15-20টা যদি স্যাম্পল আমরা যদি এভাবে যদি লিফ কালার চার সাথে মিলিয়ে নেই, তাইলে আমরা বুঝতে পারি যে কত পরিমাণ ইউরিয়া সার লাগতে পারে। এটা বিশেষ করে ধানের ক্ষেত্রে, এবং ধানের ক্ষেত্রে এটা খুবই উপযোগী। আমরা চেষ্টা করুন, যেমন আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে তো আমরা কিছু এরকম লিফ কালার চার্ট টুলস এনেছি, তো আমরা ওইগুলি সাইলের আগে আমরা কৃষকের বিভিন্ন প্রোগ্রাম বা ইন্ডিভিজুয়াল কিছু কৃষকের হাতে আমরা এটা দিয়ে দেব, যাতে কৃষকরা নিজেই যাতে জমিনে গিয়ে ওই চার্টের সাথে মিলিয়ে যাতে বুঝতে পারে আমার জমিতে ইউরিয়া সার আদৌ লাগবে কিনা। তো আমরা চেষ্টা রাখছি আমাদের কৃষক আমাদের এই ধরনের কথাবার্তার সাথে একমত হবেন, এবং আগামী দিনও কৃষি এবং পরিবেশের জন্য ওনারও কিছু হলেও চিন্তা করবেন, শুধু অফিসিয়াল বা শুধু সরকার কেন চিন্তা করবে, একজন কৃষকের একজন দায়িত্ব আছে যে আমাদের পরিবেশ স্বাস্থ্য এবং বিশ্ব যে পরিস্থিতি ওই পরিস্থিতির হাতও আমাদের হাত আছে, আমাদের কৃষক ভাই বোনেদের, যেহেতু ভারত সরকারের যে একটা লক্ষ্য বিকশিত ভারত 2047-এ তৈরি করতে হবে, তো এই বিকশিত ভারতে আমি মনে করি কৃষকের ভূমিকা সবচেয়ে বড় বেশি। ইন্ডাস্ট্রি তো থাকবেই, কিন্তু কৃষকের কাছ থেকে যদি কাঁচামাল না যায় তাহলে ইন্ডাস্ট্রিগুলি চলবে না। এটা হতে পারে এটা ধান বলুন, গম বলুন, চা বলুন, বা বিভিন্ন ধরনের পাট শিল্প বা বিভিন্ন যে র মেটেরিয়ালগুলি আছে এগুলি বলুন, কৃষকের ভূমিকা সবচেয়ে বেশি। এই জন্যেই কৃষককে আমরা অন্নদাতা বলি, অ্যাকচুয়ালি কৃষক আমাদের অন্নদাতা,
1: এবং একেবারে হাতে কলমে কাজ করে
0: একদম, মানে কৃষক আমাদের মেরুদণ্ড।
1: আরো বেশি
0: আরো বেশি ওনারা কৃষকরা জানেন,
1: দাদা বাবুরা পড়াশোনা করছেন মানে এইটা নিয়ে ঘাটাঘাটি করা, কিন্তু তারা তো হাতে কলমে সারাক্ষণ
0: সারাক্ষণ, এবং তারা জন্মগত ভাবে এই যে কৃষিকাজটা বা প্রয়োগটা ওনারা জন্মগত ভাবে ওনাদের রক প্রত্যেকটা বিন্দুতে আছে, কারণ পূর্বপুরুষ থেকে যদি বলুন 4-5 জেনারেশন থেকে কৃষিকাজ হয়ে আসছে না, ওনারা সব জানেন। একসময় তো আমরাও শুনেছি যে ধান খেতে সার দিতে হয় না বা সারে দিতে হয় না, শুধু গোবর বা এমনি দিলে নাকি জমিনে ফসল হয়।
1: হয়তো তারার কাছেও এমন কোন টেকনিক বা এমন কোন উপায় আছে
0: না, এমন কোন অ্যাকচুয়ালি টেকনিক না, এটা সময়ের সাথে একটু বিবর্তন হয়ে গেছে। যেমন আমরা একটু আগে বললাম প্রাকৃতিক খেতি, দেশি গরুর গোবর আর গোমূত্র, যদি এই দুইটা জিনিস থাকে একজন কৃষকের ঘরে, যদি দেশি গরু থাকে একটা বা দুইটা, আমি মনে করি যদি একটা দেশি গরু থাকে আর ওই কৃষকের যদি দুই কানি জমিন থাকে, এবার সবজি করুক আর ধান করুক বা যেই ফসলে করুক যথেষ্ট। কারণ একটা দেশি গরুর গোবরে যেই পরিমাণ মানে আমরা অনুজীবী বলি যেগুলি মাটির জন্য ভালো, তো মাটির জন্য ভালো মিন্স মাটির স্বাস্থ্য ভালো, এবং ফসল ওই মাটির থেকে তার যে প্রয়োজনীয় খাদ্য এটা নিতে পারে, যেই গুণাগুণ আছে সেটা কিন্তু অন্য মা জার্সি বা অন্য গরুর গোবর কিন্তু এটা নেই। শুধু একটা দেশি গরুর গোবর বা গোমূত্র যেই পরিমাণ মানে ভালো উপাদানগুলি আছে, এই উপাদানগুলিও কিন্তু অন্য ক্রস বা জার্সিগুলিতে সেই পরিমাণ নেই। তাহলে কৃষকরা জানেন যে শুধু দেশি গরুর গোবর গোমূত্র বা এগুলি দিলে হয়, কিন্তু একসময় হতো, এখন দেখা গেছে বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তো কৃষকও তার ওই কৃষি কাজের অংশ কিছুটা কমিয়ে নিয়েছেন, বা ছেলেমেয়েরা হয়তো বিভিন্ন জায়গায় কর্মসংস্থান পেয়ে গেছে, সেটা চাকরি হোক বিজনেস হোক, যার কারণে কৃষিকাজটা ওনারা একটু ছোট করে নিয়েছে, যার কারণে ওইগুলি আমরা নিজেরাই মানে ভুলার চেষ্টা করিনি, এগুলো আপনা আপনি আমরা ভুলে গেছি। কিন্তু এখন আবার সময় এসেছে, এই 2026 আবার সময় এসেছে আমাদের পুরনো সেই যে সৃষ্টি আমরা যে ব্যবহার করেছি ওইগুলি আমরা আবার পুনরুদ্ধার করে আবার আমরা এগুলি মাটিতে ব্যবহার করে কৃষি পরিবেশ এবং মানুষের বা মানব সভ্যতার স্বাস্থ্য এগুলি আমরা আবার ফিরিয়ে আনার জন্য অঙ্গীকারবদ্ধ রাখছি যে এগুলি হবে আগামী দিনে। আবার কৃষকরা পুনরায় সেই দেশি গরুর গোবর গোমূত্র বা বিভিন্ন গাছের পাতা লতা, যেটা নিম পাতা বলুন বা আতা ফলের পাতা বলুন, আবার সেগুলি আমরা ব্যবহার করবে কৃষকের, আমরা আশা রাখবো। শুধু জৈব চাষ নয়, এখন তো হলো যে সুসংগত যেটা বললাম একটু রাসায়নিক সার সাথে সাথে এগুলিও দেওয়া, যে জৈবিক যে উপাদানগুলি আছে এগুলিও দেওয়া, তো এতে কৃষকেরও যেমন উৎপাদনের যে দাম, কারণ আমরা যদি কোনো কিছু উৎপাদনের আগে যদি ইনভেস্ট করে নিই, ধরেন আমি বাজার থেকে সার বিভিন্ন ওষুধ কিনে নিলাম, তো এখানে যদি আমি আগের থেকে 1000 টাকা যদি ইনভেস্ট

0: করে নেই, কিন্তু ওই টাকাটা যদি পরবর্তী সময় না আসে ফসল তোলার পর, তাহলে এটা কৃষকের লস। আর যদি আমি যদি শুরুতে যদি আমি কম টাকা ব্যবহার করি এবং পরবর্তী সময় আমি যদি বেশি টাকা ইনকাম বিক্রি করতে পারি, তাহলে আমার পুরোটাই লাভ। তো এটা কিন্তু ডাইরেক্টলি কৃষক বেনিফিট হবে, এটা আমরা আশা রাখছি। এবং আগামী দিন আমাদের এই ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক খেতি এবং আমাদের যে সুষম সারের ব্যবহার, এইগুলি আমরা আগামী দিনে কৃষক অবগত হবেন এবং এগুলি মেনে চলবেন, এবং আমরাও কৃষককে আরও খুব কীভাবে ওনারা এটাকে অ্যাডপ্ট করতে পারে, নিজেদের মধ্যে এটা মিলিয়ে নিতে পারে, আমরা সেই বিষয়ে অনেক ধরনের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা বা হাতে কলমে কোনো ধরনের যদি এরকম থাকে, আমরা অবশ্যই ওই ডেমনস্ট্রেশনগুলি অবশ্যই কৃষকের মধ্যে আমরা তুলে দেব।
1: আচ্ছা, আর আমি ও শেষের দিকে কইরা,
0: হ্যাঁ বলুন,
1: এই ধান বীজের কোনো মানে ইয়ে আছে নি যে ভ্যারাইটি অক্ষর নতুন করিয়া আইব বা আরো উন্নত মানের বীজ আইব?
0: অ্যাকচুয়ালি
1: ওখান কৃষকরার কাছে যেই বীজ আছে এটাই উন্নত মানের বীজ?
0: না, কৃষকের কাছে যেই বীজ আছে এটা উন্নত মানের নয়। কেন আমি বলি, যদি আমরা আমরার অনুগুটি যে গত বছরের যদি আমরা সাইল ধানের যদি অবস্থা দেখি, ফলন কিন্তু খারাপ হয় না। আমি জাস্ট দুই তিনটা ধানের নাম বলি, যেমন আমরার বিরুণ ধান বা কালি খেসা ধান। কালি খেসা ধান হয়তো আপনারাও অনেকে যারা খাইছেন আরো দুই মাস আগে অনেকে কইতে পারেন, গন্ধটা কিন্তু আগের তুলনায় এখন আর নাই,
1: বা
0: ঘরের মধ্যে কুটিয়ে রাখছেন 10-15 দিন পর চালের যে ড্রাম ছিল ওইটার থেকে বাইর করলেন, দেখলেন যে এটার স্মেলটা কমে গেছে, বা বিরিন ধানেরও দেখলেন যে স্মেলটা নাই। তো এটা কারণ হলো বহুদিন যাবৎ ওই যেই আমরা ধানের জারটা আমরা কৃষকরা ব্যবহার করতে করতে করতে করতে এটা এমন একটা পজিশনে গেছে যে এখন ওইটার মধ্যে আর যেই আমরা যেই জেনেটিক যে পিউরিটি বলি, যেটা একদম বংশগত যে একটা পিউরিটি, মানে ওই গুণমানটা কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা লস হইয়া গেছে। তো এটার কারণে যার কারণে ওই ধানের যে গন্ধ ওই স্মেলটাও কম থাকে, আর একটা হলো ফলনটাও কম হয়। তো এটার লাগিয়া কৃষি বিজ্ঞানী যারা আছেন, যারা এই ধান প্রজনন নিয়ে কাজ করেন, ওনারা চেষ্টা করতেছেন যাতে ওই যে স্মেলটা আছে ওই স্মেলটা যাতে সুগন্ধটা যাতে পুনরায় ফিরিয়ে আনা যায়, এবং ধানের ফলনটাও যাতে ভালো থাকে, এবং ধানটাও যাতে বাতাসে ঢলে না পড়ে, যেটা আমরা লজিং কই। তো এটা চেষ্টা করতেছেন, আগামী দিন হয়তো এটা আইব, কৃষকরা পাইব। এবং এখন যেই আমাদের যে ভ্যারাইটিগুলি আছে, যে জাতগুলি আছে, এই জাতগুলি কোনোটা খারাপ না। যেমন আমরা যদি সহভাগী বলি, এই সহভাগী ধানগুলি কিন্তু খুব ভালো, যেটা আমরা অংশে এখন করব, কারণ এটা 110-115 দিনে আয়া পড়ে। তো 110 দিনে যদি কোনো আউশ ধান আয়ে, এটা যদি আমরা যদি মে মাসের লাস্ট অথবা জুনের ফার্স্ট উইকে যদি লাগাই, তাইলে কিন্তু আমরা শীতের যে ফসল ওইটা কিন্তু খুব ভালোভাবে আমরা নিতে পারি, খুব ভালোভাবে আমরা নিতে পারি। কিন্তু আমরা যদি বেশি দিনে ধান যদি লাগাই, তাইলে কিন্তু আমরা শীতের ফসলটা আমরা ফেল, আমরা নিতে পারি না। এবার আমরা যদি কৃষকের ইচ্ছা থাকলেও নিতে পারে না, কারণ একটা ধান লাগাইলেন এটার বয়স হয়ে গেল 150 দিন বা 145 দিন, তখন এইটা ফাঁকা অবস্থা না অবস্থাতে ধান কাটতে পারতেন না। তো যার কারণে এই আউশ বা শাইলো এমন ভ্যারাইটিগুলি আছে, জাতগুলি আছে, যেখানে 110-120 দিনে কিন্তু কৃষক তুলতে পারে, এবং এটা কিন্তু একবারে খারাপ না, মানে যেটা একদম আমরা আর বিরুণ বা কালিঘেসা ধানের মতো উৎপাদন কম, এমন না। কিন্তু আমরা যদি দেখি কালিঘেসা বা বিরুণ যদি উৎপাদন প্রতি হেক্টারে যদি আমরা দেখি, ওইটা কিন্তু 4,000 কেজি পাইয়ে না, কিন্তু আমরা যদি গুমতি বা সহভাগী যদি দেখেন, ওইটা 5,000 কেজির উপরে যায় এক হেক্টারে, সোয়া ছয় খানিতে। কিন্তু বিরুণ বা কালিঘেসা ওইখানে দেখবেন 3,500 কেজি হয়। তো এতে কিন্তু কৃষকরা মানে এখন যে বর্তমান যে ভ্যারাইটি জাতগুলি আছে এগুলি কিন্তু একবারে খারাপ না। কিন্তু হ্যাঁ, আমরাও চেষ্টা করতেছি আরো কিছু কম দিনের ভ্যারাইটি, যদি ভারতবর্ষে তো বিভিন্ন ধরনের ধান অনুসন্ধান কেন্দ্র আছে বা বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের গবেষণা নিচ্ছেন, বিভিন্ন অল্প দিনের ধান যেটা 90-95 দিন বা 100 দিনের মধ্যে হারভেস্ট তোলা যায়, ঘরে তোলা যায়, এমন ধান হলো আমাদের কৃষকের জন্য ভালো হবে, শাইলের জন্য এবং আমনের জন্য ভালো হবে।
1: তো দাদাবু, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলা আপনি, আমরা কৃষক দাদারাও শুনলা, আর দাদারা রে কইয়ার যে আপনারা দাদাবাবুর মানে আলোচনা শুনছেন, আপনারা একে অন্যের সঙ্গে এইসব নিয়ে আলোচনা করইন আর বেশ বেশা ফসল ফলাইন। তো আজ আসর অনু শেষ করলাম, আসর তনে উঠলাম গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

এতক্ষণ ঘর গৃহস্থের আসর শুনলেন আকাশবাণী কৈলাস শহর। অল্প কিছুক্ষণ পর ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: শুনি যাকে হংকাইবা ভাইদি নংখাইবা বরক মনুশনি থানি থাংদি আংখাইবা মনুশনি থানে তংফান আংখাই রং চালংনাই মাঝেনি ওয়াই সাবাইন বত সাবরুম বরুম রং চালংমাং বেন খিকর হান্ত রং থাঙ্কা আ হান্তরকাই আং থাই বন চালক মায়া খাই হিঙ্কা
1: হিন্তা
0: আবো কোলাখাই আকক সাদা কলম নব কোলা ফরংপো হাই বিরাই গিরগলে আরামখাই তঙ আরামখাই চাও আরো থাঙ্গই বথাগই নার তঙ্গই দিদ হিঙ্কা হিন্তা উলখাই কক চাবলাই কবৈদা হাই কবৈন তাবং হিনে নাইগেনা বড় মাঝি তং হই থাংবা তৈ রকম রকম থাঙ্কা তৈমা কতর কতর থাঙ্কা তৈমা কতর থাঙ্বা রং সালংনাই মাঝি এ জোরাই মুক্তি থাং তংহাফু বড় ফাইয়াঙ্গে রং কাসানাই কেরেঙ্গে আফুরকাই বব হ্যাঁ মুক্তি থানা নাই তংমা জরাখাই আসমসা কোলা থাঙ্গে হাবই রৈখাই ননদ থমানি নন বরক বতৈ চালক মাইয়া রঙ্গ দাই মাইয়া খাইয়ে নন আং কিয়র দনগ্রিয়া সাইয়াকাইয়া
1: ও রং চালকামতে
0: রং চালক নামতে হিঁকা হিন্তা ওলখাই আর রং চালকাই থই টংফুরো থাঙ্গে হাবৈ রই মানে কোন সেংয়াফো ইয়াং তৈমা কতনি নবার বিপ জাকাই বিনে আিগর হান্ত রং থাঙ্কা হাঙ্কাই তাই সে বব আশোক মানে সবদাই ন আ জাগাও মামাং আ জাগাও মামাং হাই কাইসাছি গ্রাকি থাঙিয়া দিবা
2: হাঙ্কা
0: আফুরকাই কলা নখা সানাই সাতামংখা মনৈব মাইয়া হাবৈব মাইয়াং দংখাপো
2: ইস
0: হিঙ্কাই ন কলম্ব থাঙ্কাপো বেড়াইগে রংনি আর থাংমানি বেড়াইগে রকব তিনি ব সাদন আজক খানাব সরিব সনিব সরিব হাঙ্কা আ সরিমা বিশিং তৈ কলম্ব হাবৈ মাইয়াং তংখাইতা হাবৈ মাইয়া হাঙ্কা মতাম খাইনানি ম বন তকাই ফাইকা তৈমাও আংখাইতো ফাইকা পারাও বাহাইকে মালাইনানি বাহাইকে মালাইনানি বব কলম্ব ম বব বন্তৈ ইংখা কেসা খবর নাহার নাইগেনা হনে ফাইকা বিনি থানে বেড়াইগিরং থানে কলম হাবৈ মালিয়া মালিয়াতা মালিয়া হাঙ্কাই অ মাঝিব কোলা থাইজাং মানে কোন
2: ফানিয়া
0: কোলা হিপু
1: অলকাই
0: সাকা হিন্তা অ কোলা নাইদি আং আসু বন কোলা দনগ্রী ওই রঙ্গ চালক মাইয়া খাইনা বাকে ফাইমাসে কোনো ফানসেংয়া নখা সালবাং থাঙ্কা তাম খাইনাই খিদে গাই কলম্ব হিন্দে গা হিন্তা হ্যাঁ আংব বেড়াই গেরং থানে থাঙ্গে বং নুরি মাইয়া খাই না হেনই থাংমানে কোনো ফানসে এঙ্গিয়া হিঙ্গাই নং আনি জাগাও থাংদি আংনি জাগাও থাঙ্গান জনাও আসে সালাইলাইনাই হিঙ্কাই ন বাহাই নবা হিঙ্কাই থানি নবার ইয়াং তৈমানি বয়ার শিবজাই ফাইপুরখাই বিনা গসাংরি হ খাইয়ে বনাং আ জাগাও রং চাসে চালক
1: রিয়াতা
0: রং চালক নাই নাই বিরাই গেরং নাম ফাইমুকো তলাও খাইয়ে নাই কোলা থাইকাই ছুরি না নি বং নদা আং জনওয়াইসা ই থাঙ্কা কলম্ব মাঝেনে আর থাঙ্গই হাবৈকা ইয়াফা তলাও থাঙে হাবৈ রেখা হিন্তা হাবৈ রেখায় উলখায় আসমসা বখরক সাইং সাইং ফাইলাহা আফ্রুকাই কলম হিম্পু ও তিনি সে আং নক মানছি বলা তনিয়া নগ তনিয়া তাবুক খাই আন বজে সাকাই নগ মাতালাংসি নাই হিঁকা হিন্তা উলখাই যখন নাকি বরফ রং সাকা কাপাইয়ে ও মাঝি আন তৈ পার খাই রেগেরা দে গিজা রং নাহাদে হিনি হিমপুরকাই হমা তাবো রং রং তা সাকো দে ও মায়ো আং তাইলে তে গেলিয়া ও মায়ো ও রং চালং নাই গবাই সে রেগেরা
1: মানে লোম খাতা বল
0: লোম ফাইকা
2: নানা বরক সলাইলাইছে কুলুম কালাই

0: होनोसें थांगा हेंके ताबुक आं साइसों तंफानो नौ नौ कैसा आं बुद्धि रेवान नर आन बुद्धि मते थानी
1: কোলা
2: চাই
0: থাকা কোলা কলম নাই নিন আইসং হিনই সামগান দোকান হেন আংখাই নন জগতে লাই ফাই নাই কিসা খানা দি হিনগা কলা হেম আং সাইসং যখন সাইসং দংসে নাই কলা সাকাতা হিনগান কলমকাই হিম্পু ও আহাই তাং দি নাই দি আংব অরব থাঙ্গাই সাইসং ওরব থাঙ্গাই সাইসং হাই আংব সাইসং নব সাইসং হাই চিন কক দাই টংলা আপতে হিনেছে আং কংরাই নফায়ু কংরাই বব কাসা বীর ন ফানগান ন হিনগা নং তো বীর ন বীর কিসা কম বা আং সিবল নিগাই হিনগাই নাম বসে থাঙ্গাবা সঙ্গা হেনতা কলা সঙ্গা হেনতা হিনগা নাই দি আং থাঙ্গা কাথরিয়ানে আর থাংমাসে কাথরিয়া আং ও কংরাই নত আং থাংমানে কংরাই বহাবই রেখা বয়ার শিপুরু বেনে লগে আংব থাঙে রই মাসে বতে বসে বুফাং ফাংসা কতমা তাম ফাই চ অনা ওইনাই খেরা খালাই রকা আহাই দা হাঙ্গা আহাই ন বা কাথরিয়া দাস বীর কলা হিনকাতা কাথরিয়া দাস বীর হিনগাই আমা নিসা থাংনাই নাবো আং আবৈসে নতলাং ফাই বাবাইকে নই
2: কংরাই
0: নতলাং থাকা কলা নতলাং থাকা কলা নতলাং কাথরিয়া বল ফিল মানে জাক নাঙি টঙ্গু বাইসান দর চারি দর ওয়াইসান পয়চাং কানেছে তাং টংকা গবৈ আসা মার নতা মিঠাং হিনেকা বকলাব খেদি আং তাবো বিনি ফাইমক তলাব তাবো হাবই নাসা ফাইমক তলা হাবই কাহাঙ্গাই গবৈ সারে ন ইয়াং বল ফিল মালে সাগো গরম বলে ওয়াইসান কলম তেরক চংখর থাঙ্গ গবিন দং ওয়াইসা তাং নাই ওয়াইসা মিহিম ওয়াইসা
1: বা
0: ফসু ফসু অঙ্গ হিনকা মামজানে ইংখা তামজানে ইংখা হিমাং হিমাং ন মজ মসে তরই ওয়াইসা বাইন মুন্না চাকি
1: ফাইকা
0: মুন্না চাকি ফাইকা হিনগা আফ্রকাই কলা হিনগা হিনতা নর আনো তা মরক সেটি আনো মরক খা হিনগাই নরক তর লগি দং মাংলা ওয়াইসা বাইন লগি দংনানি হিগাই যং আসক কগলা জাগা মাংলা তে গরং সানং নর হনাই বড় থাং কোলা সাকাতা থাং দে নরক মতই জাগাব থাঙ্গই মতই ফনানি আর ও হাবি দি জাগা সাই রহকাতা হিগাই জাগা সাই রহকাই আগে তো হুগর অগ থাংলাই হিনকাই হুগর অগ টংলাই হিনকাই ইয়াংব আষাঢ় শ্রাবণ মাস হিনকাই তো সাতংনি জরা আফ্রকাই হুগ সাব তং নাইটুক থাঙ্গা হেনতা
1: কংরাই
0: কংরাই বাই
2: কুলুম
0: নক নাইটুক খাতা থাংবা আর ও থাংবা বরৈছে কাইসা হুগ গারিন সাকাব খাইয়ে আহাই বিনা হংনি পাইয়ে রক দংফুরকাই
2: না না বুড়ি সেবা কিসা কেবেল নুখে মকলাই খেনাতা না না
0: কেবেল হিঙ্কে আরো থাঙ্গে কংগ্রাই হাবৈ রে ফাইকা
1: বুড়ি সাগা

0: চিং সাগ হা বই রই খাই কলম নহিগাব ফাইদি অ বরে চিং অরণ চং টংসি নাই বলে তেসা ফানব চিং অরলে জাগা মানছি নাই আহাইতে
1: আংনবাংলাই
0: টংখা চং তাবো আসো গে কক সালাই টংথং মা হাইনে বড় টংথক জাগ টংখাতা উল খাই আরে চিংনি আর ও হাবইবা দিনে চং অর ফাইকা ফাইকা আবো খাই নখা তালসা তালনাইয়াসা থাংলাইলিয়া না
2: কলমবাই
0: কংরা হাইসো খাইসো কসো কসো হাই মহাইকে চাইয়া খুদ হিনই নাই ওয়াইন মস ওয়া সঙ্গ দা ওই নাই নরম নে ফাইমালা অরব হাই না হাই বুখা চাই কলা বাই জাপ না কলা বাইকে জাপনা রাগলাই আয়ংখা কলাখা কাঠরিয়ানো ওয়াইসাই ন ঠঙ্গারো খিকলাই বব টংসে নাই টংসে নই
1: অরণ
0: মাস লে ফানাংসে নাই আং কলা টেংতে আং সালকায় বাকলাই রেসি নাই সাল থাইকা হিনে হিনজাগ্রে রেসি নাই কলাবো আমতে আশা আং বব ফানগান আং এরপরে হেঙ্গাই তামুংখা কাঠরিয়া সাব কলা সুকলাই না গরং দং বলে থাঙ্গা আর মানে ম মাস মা ফোন গেছে নাই অজাইনে আর ম আনি বল তো ফেলিয়াখাই তো আং মাই মশাইয়া আং বল ফেলকেছে মাই মশা নাই হিংকাইবা থাঙ্গা থাঙ্গাই অজাইনে আর সঙ্গেকা অ থাকো থাকো আনো বানছে রেগেরা দি আনি অ ফাইমুক তলাবা জানি তামো থাইকা তামো বংখা নংলা অসাই গরংবা নাইগেরা দি সে আং তাবং বেশি হামড়ে রিওয়ান কলা কিরি যাকমান থর থর থর কলাবো সাইমালিয়া ইস ও ও কাঠরিয়ানো অল টংনা হিম ফাইমানি ম খাই সাইমালিয়া ইয়াং দোন মা ফাটেটে ফাটেটে টিন টিন টিন টিন যেমন কোপতে খানানে বাকে যেমন চাকু ফাইফরুন বাবু থাঙ্কা অসাইনে আর অসাইনে আর থাকবা অসাইব বাবু গরংবা কলা সুমনা গরংবা থালা থালা ও থাপানে হা তোলা বেরেছে বিহিং নসে থাপানে হা না হারে ওইসে নাই হা হা ন দোলথাম খাইয়ে কেজা হ্যাঁ সুসু মানে ফোন সাকাই হাম বই কলাবা মা মা তম বলি মতাম আংবা নক মানা টখাই টানো সানে সাতাম সব ফানো হেনে হেমাবা আহাই আহাই সে আমার বেরেমান কাকলাংলিয়া বলে হেনে কলাব আপ্রকাই থাঙ্গা কলা অ কলা থাঙ্গই কংগ্রাই বাই কলম ন রেখারই থাকা
2: ও না সালবা থাকছি টংখাবলে সোমবা মাস মা থাকছি বলে বরে নারব নাঙ খাতে খাতে জরা বহুজন লাই টংখা সাইছি
0: মাইয়া টংবাতে চাইয়া টং থাকছে দে
2: বরে নারব নাম বলে
0: নানা
2: কেরঙ্গ তৈয়াবো বেখা খালায় নস
0: আখন ফাইদি দো তেসা ফাইদি মানে দেখেন ফাই ফাইদি দো সাইয়া
2: নানা
3: আশিক জরা খাবাই কে আজও আছে খাতুমা পান্ডাও কেরেন কথমা কুলুমবাই কুলাবাই কুলুম নি বেখা খাকসা অন সাইখানার কা উর্ধমতি দেববর্মা তাবো খাবাইনে জাদুনির চাপং খরং রানো লক্ষ্মীপতি দেববর্মা

Oh, yak lek sehanam.

네. 네. 오, 아메카네 바타세 사토 나가노 나이노

আশিক জোড়া খানাবাকিয়া জাদুনির চাপং করণ রেখা লক্ষ্মীপতি দেববর্মা আকাশবাণী আগরতলা অবন লগিন পাইখা তিনি হরনি কক বরক পান্ডা যতন হর কাহাম।

0: সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন প্রবীর ভট্টাচার্য।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি জ্যোতির্দি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশ জুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন। পশ্চিমবঙ্গের 3টি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন। বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও বিজ্ঞপ্তি জারি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনাম, গাবনিজ প্রজাতন্ত্র, মঙ্গোলিয়া ও বাহামাসের রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেছেন। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। জাকার্তা থেকে আকাশবাণীর প্রতিনিধি জানাচ্ছেন,
1: দ্বিপাক্ষিক সম্পর্ক আর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশন সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সফরকালে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। তাদের বিশ্বাস, এই সফরের ফলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। সন্দীপন দাশগুপ্ত, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী 8 তারিখে অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি তার সমগ্র জীবন ভারতের সংহতির কাজে উৎসর্গ করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আধুনিক ভারতের স্থপতি হিসেবে শ্যামাপ্রসাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
2: আজ দেশ কি ধরতি, পশ্চিম বঙ্গাল কি ধরতি, अपने एक महान सपूत, एक महान देशभक्त, भारत की अखंडता के लिए समर्पित एक युगद्रष्टा को

0: श्रद्धापूर्वक स्मरण कर रही है। आज हम उस विचार बीज का गुणगान कर रहे हैं जो वर्तमान समय में चारों तरफ फल फूल रहा है, जो आधुनिक भारत को दिशा देने में बड़ी भूमिका निभा रहा है।
1: প্রধানমন্ত্রী বলেন, শ্যামা প্রসাদের জীবন ও আদর্শ গণ আন্দোলনের পক্ষে অনুপ্রেরণাদায়ক। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মহান এই নেতার জন্মদিন বিশেষ সম্মান ও মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, শ্যামা প্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে দু বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে। গত বছর 6ই জুলাই যে অনুষ্ঠান শুরু হবে তা শেষ হবে আগামী বছরের 6ই জুলাই। উল্লেখ্য, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ গোটা দেশে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। নিউ টাউনের ইকো পার্কে শ্যামা প্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেন শ্রী শাহ। ভবানীপুরে শ্যামা প্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবন এক অনুষ্ঠানে তার মূর্তিতে মালা দিয়ে শ্রী শাহ শ্রদ্ধা জানান। সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, শ্যামা প্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন।
2: শ্যামা প্রসাদ জি অনেক প্রকল্পকে উনোনে বিচার ভি রাখে আর আপনে ছোটে সে জীবন কে অন্দর উসকো পূর্ণ করনে কা প্রয়াস ভি কিয়া, মগর সবসে বড়া কাম কিয়া, एक ऐसा बीज बोया भारतीय जनसंघ के रूप में जिसने भारत की सारी राष्ट्रवादी ताकतों को इकट्ठा किया और सांस्कृतिक राष्ट्रवाद की नींव डालने की काम किया, और आज उन्होंने बोया हुआ वो बीज एक वट वृक्ष बनकर पूरे भारत में फल देने का काम कर रहा है।
1: শ্রী শাহ বলেন, শ্রী মুখার্জি সেই মহান নেতা যিনি ঘোষণা করেছিলেন, একটি দেশে দুটি সংবিধান, দুজন প্রধান এবং দুটি পতাকা থাকতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, পশ্চিমবঙ্গ গঠন, দেশপ্রেম এবং বিভিন্ন ক্ষেত্রে শ্যামা প্রসাদ মুখার্জির অবদান বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
3: আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান, আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত হওয়া উচিত বলে আমি মনে করি।
1: কলকাতার মুরলীধর সেনলেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির চিন্তাধারা এবং স্বামী প্রণবানন্দের আদর্শ অনুসরণ করেই। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 24 জুলাই 3টি আসনে উপনির্বাচন হবে বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাইকে ইস্তফা দেওয়ায় আসনগুলি শূন্য হয়। উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে আগামীকাল অর্থাৎ 7ই জুলাই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14ই জুলাই। পরের দিন জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 17ই জুলাই। 24শে জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। এদিকে নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সেই সঙ্গে শুরু হয়েছে প্রার্থীপদ দাখিলের কাজ। বিহারের বাকিপুর, গুজরাটের মজলনপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13ই জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14ই জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে 30শে জুলাই ভোট গ্রহণ, ভোট গণনা হবে 3রা আগস্ট সকাল 8টা থেকে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনাম, গাবোনিজ প্রজাতন্ত্র, মঙ্গোলিয়া ও বাহামাসের রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেন। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে মোজাম্বিকের হাই কমিশনার

আর্মান্দো পেদ্রো মুওয়ানে জুনিয়র, নিকারাকুয়ার রাষ্ট্রদূত নাদেসকা ইমারা কাদবার্ট কার্সন, সুরিনামের রাষ্ট্রদূত হানিসা জয়রাম, গাবোনিস প্রজাতন্ত্রের হাইকমিশনার অরেলিন মার্সেল মিনসা নগুয়েমা, মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত লুফ সানজাভ এবং বাহামাসের হাইকমিশনার পিটার নিকোলা সেমোনেট রাষ্ট্রপতির হাতে তাদের পরিচয়পত্র তুলে দেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর কমোরসের জনগণ এবং বিদেশমন্ত্রী এম বে মোহাম্মদকে সেদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। এক সামাজিক মাধ্যমে বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, মহাসাগর ভাবনাকে সামনে রেখে ভারত দুদেশের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার করতে বদ্ধপরিকর। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ কালো পোশাকে সজ্জিত হয়ে যোগ দিয়েছেন। পতাকায় মোড়া খামেনির কফিন নিয়ে তারা সামিল হয়েছেন শোক মিছিলে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন তেহরানের বিভিন্ন পথ পরিক্রমা করে 12 ঘণ্টা যাত্রা শেষে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। সেখান থেকে তা নিয়ে যাওয়া হবে খামেনির জন্মস্থান

সৈয়দ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ কালো পোশাকে সজ্জিত হয়ে যোগ দিয়েছেন। পতাকায় মোড়া খামেনির কফিন নিয়ে তারা সামিল হয়েছেন শোক মিছিলে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন তেহরানের বিভিন্ন পথ পরিক্রমা করে 12 ঘণ্টা যাত্রা শেষে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। সেখান থেকে তা নিয়ে যাওয়া হবে খামেনির জন্মস্থান মাশরাদে। সেখানকার ইমাম রেজার সমাধিস্থলে তাকে সমাহিত করা হবে বৃহস্পতিবার। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। এদিকে রাউন্ড অফ 16 খেলায় ইংল্যান্ড 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিব চিত্ত দেববর্মা তিনি ককটুমা ভূভাগ রকমা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি সিমি সালদক নিবাগে ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়া টাই নিউজিল্যান্ড বেড়াইনা থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি ফিল্ড ছাড়া নইচেবা আচাইমা সাল হা কতরবাই বাক্সা হাস্তেও ব পালাই যাকা ত্রিপুরা রংকচার নাই মথাবাই নাইকল যাক মাধ্যমিক তাই কচু মাধ্যমিক নি বছর বাঁচাও আমজো মুং তিনি সিমি চেংজাকা হায়ুং কাপ ফুটবল ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল কাছাকা তাবু ককটমা শুক্রবই মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী তিনি সিমি ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়া টাই নিউজিল্যান্ড সালডক নি বেড়েমাও থাকা বেড়েমা পৈলা বখাগ মন্ত্রীবক্র ইন্ডোনেশিয়া থাং সৈকা জাকাতা বীরকুংখল বন লামচক ইন্ডোনেশিয়ানি প্রেসিডেন্ট বেড়েমা জরা খরকনি অজা বখাগনি হালকন খবৈ জুতা জুতা নাকুমা দিখিল ককলাম সালাইন মন্ত্রীবক্র বেড়েমা জরা যোগা কাট প্রমাবানান মান্ডব বেড়াই নাইন তাই আরও ভারতনি টংনাই রং বখা ককনারগনা বেড়াইমেনে উলনি বখাগ মন্ত্রীবক্র বসং সালচার নিমি সালচিও অস্ট্রেলিয়াও থাকেন আরও মন্ত্রীবক্র অ্যান্টনি আলবানিজ বাই উল্টাম ভারত অস্ট্রেলিয়া বিশ্বনি কচুক বেড়েমনি গথম লাইমাও মানজাগেন গথম লাইমাও সাইবার নাইমাটাং তাংসেপন খুবই জুদা জুদা নাকুমন্ডিকেলো ককলাম সালাই যাগেন বেড়াইমানি পাইথক মন্ত্রীবক্র অ তালিম বসং সালচি তাই সালচি ছাও নিউজিল্যান্ড বেড়াইমাও থাকেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি ফিল্ড ছাড়া নইচিবা আচাইমা সাল হাকতর গনাঙে যাই যাকে বরমরে বিনি আচাইমা সালনা পালাই যাকা রাষ্ট্রপক্ষ ইয়াক্ত সিপি রাধাকৃষ্ণ বিনি তমানগ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি মাংপিলিও খুম্বগ খুলমুং ইয়াফারি সাকা ব খরচা মুং গনাং রং করংতাই ওয়ানসুক করং ভারত হাকতনে রংতাই লুকু ফান্ডাইদনি সেব বিনি নাংকুমা গনাং কতর সামুং তামুনি মারি দঙ্গ মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি আচাইমা সালো বিনি ফাইসং খুলমুং ইয়াফারকা ডক্টর মুখোপাধ্যায়নি লাংমা তম্র সামুং তামমন কতাল আচাই সঙ্গে সরংনা বাকি মন্ত্রীবক্র কবকা ইয়াং তিনি আগরতলা টাউন হল সংযোগ পান্ডু মন্ত্রীকর প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হা কতনি থানচন মুথাং নারকনাও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সামুং কাহাম তামমনি মারি দঙ্গ বিনি আবন রুগী তাই ওয়ানসুক মুন নাহারই ন ভারত হাকতর তাবু হায়ুনি দাংস কাসাকা পান্ডব কক নারকা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার হাস্টে বেরমনি হুকুমু কক বক্সানী কমিটিনি ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী পান্ডা চেংনা সেকাং আগরতলা টাউন হল বসকাঙ্গ ডক্টর মুখোপাধ্যায়নি খাকলাপ জরা মাংতাং আচুরিনা বাকে হলংতং কাইমা পান্ডব মন্ত্রীকরা মানজাকা গুমতি জেলাও ডক্টর মুখোপাধ্যায়নি আচাইমা সাল জাজিকা পালাইজাকা পান্ডনে চেঙ্গেরিকা এম এল এ জিতেন্দ্র মজুমদার আরও কবরি বিশিং মানজাকা উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার শান্তির বাজারের মুকুট অদিত্রিয়াম্ব ডক্টর শ্যামাপ্রসাদনি আচাইমা সাল জাইজাইকাই বরমরি পালাইমা পান্ডব এম এল এ প্রমোদ ইয়াং পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্ন বৈদ্য মানজাকা আপনারগৈ তিনি ফুঙ্গ খোয়াই আউলিনি রংনকনি পরিণায় রকম তুই নাইটতে হিমবট কাইসা কারি জাকা আবনে উল ডক্টর মুখোপাধ্যায়নি মাংপ্লেও খুম্বগ খুলমুং ইয়াফরকা খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিষ নাথ শর্মা তাই রংনকনি পরিণায় রক উনকোটি জেলা ফটিগ্রাইনি কৃষ্ণনগর কামি পঞ্চায়েত সংজাক পান্ডব নারওয়াই অকরাঙ্গি মানজাকা তপশিলি জাতি হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস

হই নবরতবাই হজাকলাইকা খনক সালনি তুমারি সাকো থামচি দক ডিগ্রি সেলসিয়াস তাই খামো নুচিব্রী ডিগ্রি সেলসিয়াস গানগিনি টঙ্গি মানো দিন সালনি তুমারি সাকাও থামচি ডিগ্রি সেলসিয়াস তাই খামো নুচিবা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস টংখা পাইথক ককটমা বুবাগ্রক তাই বিশা পড়ব মন্ত্রীবক্রক তিনি ইনসিমি সালদকনি বাকে ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়া তাই নিউজিল্যান্ড বেড়াইনা থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি তিনি ফিল্ডসার নিচিবা চাইমা সাল হা কতর বাকসা হাস্তব পালাই যাকা তিরপা রঙ্কচার নাই মতাবে নাইকল যাক মাধ্যমিকা কচু মাধ্যমিকনি বছর বাজা আমজমুং তিনি সিমি চেংজাক্কা ককটমা তিনি বাকে অরণ্য পাইকা ওলনি ককটমা আওয়াই গানা খানা পুং দামচিনি সতী বৃচিব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে। গ্রামীণ মানুষের মতামত নিয়ে পঞ্চায়েত স্তরে পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব আরোপ করেছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। তিন দিনের সফরের প্রথম দিনে আজ ইন্দোনেশিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা আজ থেকে শুরু। মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল বিশ্বকাপে আজ খেলতে নামছে স্পেনের সঙ্গে। এবারে বিস্তারিত সংবাদ। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজ 125তম জন্মবার্ষিকী। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় তার জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি ভবনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বলেন, তিনি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। ভারতের শিক্ষা ও গণতান্ত্রিক ব্যবস্থায় তাঁর অবদান গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান। তিনি ডক্টর মুখোপাধ্যায়কে জাতীয়তাবাদ, নিঃস্বার্থ সেবা এবং নির্ভীকতার এক চিরন্তন প্রতীক হিসেবে বর্ণনা করেন। দেশভাগের চরম অস্থিরতার মধ্যেও তিনি অবিচল ছিলেন। ডক্টর মুখোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার জন্য প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। এদিকে আজ আগরতলায় শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশের অখণ্ডতা রক্ষায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ছিল অপরিসীম। তাঁর আদর্শ ও চিন্তাধারাকে পাথেয় করে ভারত আজ বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। অনুষ্ঠান শুরুর আগে টাউন হল প্রাঙ্গণে ডক্টর মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের লক্ষ্যে ভূমিপূজন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। গোমতী জেলাতেও তাঁর জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। কাঁকড়াবনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার। শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, পৌর পরিষদের চেয়ারপারসন স্বপ্না বৈদ্য। এ উপলক্ষে আজ সকালে খোয়াই শহরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ঊনকোটি জেলার ফটিকরায়ের কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপশিলী জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস। কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন মাই ভারতের উদ্যোগে এবং সমাজসেবী সংস্থা পুষ্পরাজ ক্লাবের ব্যবস্থাপনায় আজ কৈলাসহরে উত্তর হিরাছড়া এসবি স্কুল প্রাঙ্গণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এদিকে প্রদেশ বিজেপির রাজ্য কার্যালয়েও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। ডক্টর মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, দলের প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেব রায়, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা শিশু অধিকার ও সুরক্ষা কমিশনের উদ্যোগে আজ বিশালগড়ে পিএম শ্রী বাইদ্যার দিঘি দ্বাদশ্রেণী বিদ্যালয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশু অধিকার সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিরসন নিয়ে আলোচনা করেন কমিশনের।

চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। তিনি সিপাহীজলে জেলায় বাল্যবিবাহ প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভায় রাষ্ট্রপতি বাল পুরস্কারপ্রাপ্ত আমজাদ নগরের জ্যোৎস্না আক্তার নিজের বাল্যবিবাহ রোধের অভিজ্ঞতা তুলে ধরেন। গ্রামীণ মানুষের মতামত নিয়ে পঞ্চায়েত স্তরে পরিকল্পনা প্রণয়নের জন্য জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। আজ অরুন্ধতীনগর স্থিত স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে ষোড়শ অর্থ কমিশনের অনুদান নিয়ে রাজ্যস্তরীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। কর্মশালায় পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান 2026-27 ষোড়শ অর্থ কমিশনের অনুদান এবং ভিবিজি রামজি এই তিনটি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পঞ্চায়েত মন্ত্রী বলেন, গ্রামীণ এলাকার অর্থনীতি মজবুত করার জন্য জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিকে সমন্বয় রেখে কাজ করতে হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ছদিনের সফর শুরু করেছেন। জাকার্তা পৌঁছলে প্রধানমন্ত্রী শ্রী মোদীকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেখানে প্রবাসী ভারতীয়রা রাজকীয় এবং উষ্ণ অভ্যর্থনা জানান। ইন্দোনেশিয়ার বিভিন্ন সম্প্রদায় ঐতিহ্যবাহী ভারতীয় ও ইন্দোনেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। আগামীকাল প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে এক দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এটি হবে প্রধানমন্ত্রীর চতুর্থ ইন্দোনেশিয়া সফর। বিদেশ সফরের আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান, এই সফরের লক্ষ্য তিন দেশের সঙ্গে ভারতের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করা। 8 জুলাই পর্যন্ত তিনি ইন্দোনেশিয়া সফর করবেন। এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্নে খনিজ, প্রতিরক্ষা, বাণিজ্য এবং প্রযুক্তি সহায়তা নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, সফরের শেষ পর্যায়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অর্থনীতি এবং বাণিজ্যিক সম্পর্ক প্রসারের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী বলেন, এই সফর ভারতের অ্যাক্ট ইস্ট নীতি এবং ইন্দো স্পেসিফিক অঞ্চলে দেশের ভূমিকা আরও দৃঢ় করবে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী জানিয়েছেন, মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 10 জুলাই পর্যন্ত, উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 14 জুলাই পর্যন্ত। রাজ্যে 26টি কেন্দ্রে বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, পরীক্ষার্থীর সংখ্যা মাধ্যমিকে 756 জন এবং উচ্চ মাধ্যমিকে 1570 জন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আজ সিপাহীজলা জেলার গাবর্তি বাজারে সমবায় সপ্তাহ উদযাপন করা হয়। উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি বলেন, রাজ্যে গ্রামীণ অর্থনীতির বিকাশে সমবায় অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি গাবর্তি ল্যাম্পসে একটি শপিং মলের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিধায়ক মানব দেববর্মা, এমডিসি গীতারানী দেববর্মা। বিশ্বকাপ ফুটবলে প্রি কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল তাদের প্রতিপক্ষ নরওয়ে। এরপর ভারতীয় সময় রাত 12:30 প্রি কোয়ার্টারের ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। এরপর আগামীকাল ভোর 5:30 বেলজিয়াম খেলবে আমেরিকার বিরুদ্ধে। টিসিএ পরিচালিত মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেটে আজ 6টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টার 104 রানে আগরতলা কোচিং সেন্টারকে এবং মডার্ন ক্রিকেট একাডেমি 20 রানে ব্রাইট ক্লাবকে পরাজিত করে। এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় কসমোপলিটন ক্লাব 10 উইকেটে রয়্যাল কোচিং সেন্টারকে এবং রামনগর স্পোর্টিং ক্লাব 8 উইকেটে ইউনাইটেড বিএসটিকে হারিয়ে দেয়। টিআইটি মাঠে 2টি খেলায় ব্লাডমাউথ ক্লাব 10 উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে এবং কর্নেল কোচিং সেন্টার 20 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে হারায়। টিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের প্লেট পুলের আজ 1টি খেলা হয়। উদয়পুরে অনুষ্ঠিত খেলায় লংতরাই ভেলি 4 উইকেটে আম্বাসাকে পরাজিত করে। এবারে আবহাওয়ার খবর। আগামী 24 ঘণ্টায় দক্ষিণ সিপাহীজলা, খোয়াই, গোমতী ও পশ্চিম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী আজ সারা দেশে যথাযোগ্য

0: ও ভরসা দিয়ে বলেছিল, আচ্ছা কিয়া, ফসল কা ইন্স্যুরেন্স লিয়া, এবার ফসলের লোকসান ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.

0: सहायता टेलीलॉ के ऐप, वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: শুরু করছি শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় একাদশ শ্রেণীর রসায়ন। পড়াবেন শিক্ষক শ্রী রথীন্দ্র ঘোষ।
1: প্রিয় ছাত্র ছাত্রীরা, প্রথমেই তোমাদের অভিনন্দন জানাই যারা ইতিমধ্যে প্রকাশিত টিবিএসসি প্রকাশিত মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং যারা আগামীতে বিজ্ঞান নিয়ে পড়বে তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা রইল। তোমরা জানো যে সারা পৃথিবী জুড়ে একটা অভূতপূর্ব পরিস্থিতি চলছে, আমাদের এখানেও চলছে। এই অবস্থায় স্কুল কলেজ বন্ধ, সেখানে পড়াশোনাটা একটা বিরাট ফ্যাক্টরে দাঁড়িয়েছে। কীভাবে পড়াশোনা করা যায়, ক্লাস করা সম্ভব হচ্ছে না, পড়াশোনাটা নিয়মিত হচ্ছে না। এই পরিস্থিতিতে তোমরা এভাবে রেডিও বা অনলাইন এডুকেশন বা অনলাইনে যতটুকু পারো নিজেদের তৈরি করতে শুরু করো। এই পড়াশোনা অনুষ্ঠানে আমি প্রথমেই কেমিস্ট্রি বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু এটা আমার বিষয়। তো কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। নতুন সিলেবাস যেটা আছে সিবিএসসির, সেই অনুসারে আমাদের প্রথম যে সিলেবাস চ্যাপ্টারটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, অর্থাৎ রসায়নের গোড়ার কথা, অর্থাৎ রসায়নের প্রাথমিক বিষয়গুলো কী কী। আমি প্রথমে বলছি প্রাথমিক বিষয়গুলি জানতে হলে প্রাথমিক বিষয়গুলো কী, রসায়নটা কী নিয়ে আলোচনা করে, ক্রিয়া বিক্রিয়া, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া। এখন এই রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াগুলি কীভাবে হয়, কোনো সময় আমরা এটাকে প্রত্যক্ষ করি অথচ বুঝি না বা প্রত্যক্ষ করতেও পারি না আমাদের সাধারণ নলেজে, কিন্তু সবসময়ই আমাদের চারপাশে আমাদের শরীরের ভিতরও ক্রিয়া বিক্রিয়া চলছে। সেই ক্রিয়া বিক্রিয়া রিয়াকশান এটা কি কোনো নিয়ম মেনে চলে, সেটা আমরা জানব এই চ্যাপ্টারে। আমরা জানব যে পদার্থ কী নিয়ে গঠিত, অর্থাৎ তোমরা যেটা ক্লাস ছোট ক্লাসে পড়েছ পরমাণু অণুর ধারণাটা সেটা জানব। আমরা জানব সংকেত, স্থূল সংকেত, আণবিক সংকেত, পার্সেন্টেজ কম্পোজিশন, শতকরা সংযুক্তি। আমরা জানব মূল সম্বন্ধে, আমরা জানব রাসায়নিক বিক্রিয়া সম্পর্ক

সম্পর্কিত গণনা, আমরা জানবো দ্রবণে সংঘটিত বিক্রিয়া কিভাবে গণনা করা হয় ইত্যাদি আমরা জানবো। এগুলো রসায়নের গুড়ার মেইন বিষয়। তো প্রথমেই আমি যাচ্ছি যে আমাদের চারপাশে ক্রিয়া বিক্রিয়া হয় সেগুলি কি কোনো নিয়ম মানে না এমনিতেই ঘটে যায়। আসলে খুব ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখি আমাদের চারপাশে যত বিক্রিয়া ক্রিয়া হচ্ছে সেগুলি একটা নিয়ম মেনেই হয়। সেই নিয়মগুলোকে বলা হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্রসমূহ। এগুলো হচ্ছে পাঁচটি: ভরের নিত্যসূত্র, স্থিরানুপাত সূত্র, গুণানুপাত সূত্র, মিথুনুপাত সূত্র, গ্যাস আয়তন সূত্র, আর আজকাল অনেক সময় এটাও যোগ করা হয়েছে অ্যাভোগাড্রো সূত্র। তো তোমাদের সিলেবাসে যা আছে, সিবিএসই নির্ধারিত সিলেবাসে আছে ভরের নিত্যসূত্র, স্থিরানুপাত সূত্র, গুণানুপাত সূত্র, গ্যাস আয়তন সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। এই সিলেবাসে তারা মিথুনুপাত সূত্র নিয়ে কোনো আলোচনাই করেনি। তাই আবার ফিরে যাচ্ছি, তাহলে দেখা গেল রাসায়নিক বিক্রিয়া যখন ঘটে তখন এগুলি কিছু নিয়ম মানে, সেগুলো আমরা বুঝতে পারি বা না পারি কিন্তু নিয়ম মানে। যেমন আমি যদি হাইড্রোজেন এবং অক্সিজেনের মিলে জল তৈরি করি, সেটার যদি রাসায়নিক সমীকরণ আমাদের জানা আছে, আমরা ছোটো ক্লাসে সেটা পড়েছি, টু এইচ টু প্লাস ও টু গিভস টু এইচ টু। তো এইখানে আমরা যদি লক্ষ্য করি, হাইড্রোজেন 4 গ্রাম বিক্রিয়া করছে অক্সিজেন 32 গ্রামের সঙ্গে, আর উৎপন্ন হচ্ছে জল 36 গ্রাম। তাহলে যারা বিক্রিয়া করলো তাদের মোট ভর যেটা দাঁড়ালো 36, যেটা উৎপন্ন হলো জল সেটার ভরও 36, তার মানে ভর কনস্ট্যান্ট মানে স্থির, দুই দিকের ভর সমান। এটাকে বলা হচ্ছে ভরের নিত্যসূত্র। তো আমরা একটা সূত্র পেলাম যেটা রাসায়নিক বিক্রিয়ার সময় পালিত হয়, সেটা হলো ভরের নিত্যসূত্র। ল্যাভোসিয়ার নামক একজন বিজ্ঞানী সেটাকে আমাদের সামনে এনেছিলেন। তো ভরের নিত্যসূত্র কি? যে কোনো বিক্রিয়ার পূর্বে ক্রিয়ক গ্যাসগুলির মোট ভর বিক্রিয়ার শেষে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান হয়, যেটা আমি উদাহরণ দিয়ে আগে বুঝালাম। তার মানে বিক্রিয়ার সময় ভরের কোনো ধ্বংস হয় না, অর্থাৎ ভর নিত্য থাকে। যে ভর নিয়ে বিক্রিয়া হয়েছিল সেই ভরটাই বিক্রিয়াজাত পদার্থের মধ্যে চলে গেল, তার মানে ভরের কোনো বিনাশ নেই। এটাই ভরের নিত্যসূত্র প্রথমটা। দ্বিতীয়টা যে সূত্রটা হচ্ছে, মনে করো তুমি জল সম্বন্ধে তোমরা জানো ফর্মুলা H2O। এখন যেই জলটা নদীতে পাওয়া যায়, পুকুরে পাওয়া যায়, ঝর্ণায় পাওয়া যায়, সাগরে পাওয়া যায়, ইভেন আমরা পরীক্ষাগারেও জল তৈরি করতে পারি। তো যেখানেই জল তৈরি করি না কেন, জলের ফর্মুলা হচ্ছে H2O। তো H2Oর মধ্যে কী আছে? হাইড্রোজেন আর অক্সিজেন। তো এই হাইড্রোজেন আর অক্সিজেনের যদি আমি ভরের বা ওজনে অনুপাত নেই H2Oর মধ্যে, আমরা দেখি 2:16, ছোটো করলে 1:8। অর্থাৎ জল যেখান থেকেই সংগ্রহ করা হোক না কেন, জলের যে উপাদান মৌলগুলি আছে তাদের যে ওজনগত অনুপাত সেটা সবসময় 1:8 হবে। এটাইকে বলা হচ্ছে স্থির অনুপাত সূত্র। এটা দিয়েছিলেন প্রাউস নামক বিজ্ঞানী। তাহলে আমরা বলতে পারি একটি পদার্থ বা যৌগকে যে কোনোভাবেই তৈরি করা বা সংগ্রহ করা হোক না কেন, তার উপাদান মৌলগুলির ওজনগত অনুপাত সর্বদা স্থির বা ধ্রুবক। এটাই সেনাপা সূত্র। এটাই তো আমাদের সামনে, আমরা অনেক যৌগ তৈরি করছি, আমরা তো এগুলো খেয়াল করি না। 3 নম্বর উদাহরণে আছি, সেটা হচ্ছে যে এমনও তো হয় যে দুইটা মৌল মিলে একের বেশি যৌগ তৈরি করতে পারে। তোমাদের হয়তো মনেও আছে, যেমন কার্বন আর অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে কার্বন মনোক্সাইড হতে পারে, আবার কার্বন ডাইঅক্সাইড হতে পারে। মানে তাহলে দুটা মৌল মিলে একের বেশি যৌগ করলো। একের বেশি যৌগ করলো কী কী? CO এবং CO2। আমি যদি CO-তে কার্বন আর অক্সিজেনের ওজনগত অনুপাত নেই, আমি পাই 12:16, তার মানে ছোটো করলে 3:4। আবার কার্বন ডাইঅক্সাইডে যদি আমি যাই, আবার কার্বন অক্সিজেনের যদি ওজনগত অনুপাত নেই, তাহলে 12:32, ছোটো করলে 3:8। তাহলে কার্বন মনোক্সাইডে পেলাম 3:4, আর কার্বন ডাইঅক্সাইডে পেলাম 3:8। এইবার দেখো কার্বনের ওজন কিন্তু স্থির হয়ে গেছে। তাহলে এই স্থির ওজনটাকে যদি আমি আলাদা করে নিই,

তাহলে দু জায়গায় অক্সিজেনের ওজনগত অনুপাত কি আসছে? দু জায়গায় ওজনগত অনুপাত আসছে 4:8 ইকুয়ালস টু 1:2, এটা একটা পূর্ণসংখ্যার সর অনুপাত। এভাবে আমরা যে কোনো এইরকম যদি উদাহরণ নিতে পারি যে দুইটা মৌল মিলে একাধিক যৌগ হয়, তখন আমরা দেখব একটা মৌলের স্থির ওজনটাকে ধরে নিলে, আলগা করে নিলে, অন্য মৌলগুলির যে বিভিন্ন ওজনের অনুপাত আছে সেটা সর্বদা পূর্ণসংখ্যার সরল অনুপাত হবে। এটাই গুণানুপাত সূত্র। এটা আমাদের সামনে এনেছিলেন বিজ্ঞানী ডাল্টন। তাহলে গুণানুপাত সূত্রটা কী হলো? যদি দুটি মৌল মিলে একাধিক যৌগ উৎপন্ন করে, তাহলে একটি মৌলের স্থির ওজনের সঙ্গে অপর মৌলগুলি যে যে ওজনে যুক্ত থাকে সেই ওজনগুলির অনুপাত সর্বদা পূর্ণসংখ্যার সরল অনুপাত হয়। বুঝতে পারলে? তাহলে আমরা 3 নম্বর সূত্র পেলাম, গুণানুপাত সূত্র, এটাকে বলা হয় গুণানুপাত সূত্র। 4 নম্বর যেটা, এটা হচ্ছে গ্যাস আয়তন সূত্র, গিভেন বাই গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। এটা কি? এটাকে বলা হচ্ছে, ধরে নাও গ্যাস আর গ্যাসের সঙ্গে বিক্রিয়া হয়ে গ্যাস উৎপন্ন হলো, এটার কন্ডিশন হলেই গ্যাস গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে গ্যাস উৎপন্ন করলো। এখন গ্যাস উৎপন্ন করলো, এখন এটা এই বিক্রিয়াটা থাকতে হবে একই চাপ তাপমাত্রায়। এবং দেখা যায় যারা বিক্রিয়া করলো তাদের আয়তনের অনুপাত সরল হয়, আর যেটা উৎপন্ন হলো অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ যেটা উৎপন্ন হলো সেটাও গ্যাসীয়, তার আয়তনও পূর্বের আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে। একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। মনে করো একই চাপ তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করলো। তাহলে এখানে যদি আমি রিয়াকশনটা লিখি, H2 + Cl2 gives 2HCl, তাহলে এক আয়তন হাইড্রোজেন এক আয়তন ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করলো 2 আয়তন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। যারা বিক্রিয়া করলো হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন তাদের আয়তনের অনুপাত 1:1। এবার যেটা উৎপন্ন হলো তার আয়তনের সঙ্গে যদি পূর্বের আয়তনটাকে আমি নিই, তাহলে এবার অনুপাতটা দাঁড়াবে 1:1:2। আগেরটাও সরল অনুপাত ছিল, এবার বিক্রিয়াজাত পদার্থের আয়তনটাও নিয়ে নেওয়ার ফলে এটাও দাঁড়ালো সরল অনুপাত, কারণ পূর্বে ছিল 1:1, এটাও সরল অনুপাত, আর এবার 1:1:2, এটাও সরল অনুপাত। তাহলে গ্যাস আয়তন সূত্রের কন্ডিশনটা হচ্ছে যে গ্যাসে গ্যাসে বিক্রিয়া করে গ্যাস উৎপন্ন হতে হবে এবং একই চাপ তাপমাত্রায় বিক্রিয়াটা সংঘটিত হতে হবে। এবার আসছি আরেকটি সূত্র, যেটা তোমাদের সিবিএসই কোর্সের মধ্যে ঢোকানো হয়েছে, অ্যাভোগাড্রো সূত্র। এটা তোমরা জানো, অ্যাভোগাড্রো পুরানো 9-10, এটা অ্যাভোগাড্রো প্রকল্প বলে বলা হতো। এটা অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো একজন ইতালীয় বিজ্ঞানী, তিনি এটা আমাদের সামনে এনেছিলেন। তিনি বলেছেন যে একই তাপমাত্রা ও চাপে সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ তাপমাত্রা চাপ যদি একই হয় তাহলে যে কোনো গ্যাস হোক তার আয়তন যদি সমান হয় তাহলে সমান সংখ্যক অণু থাকবে। অর্থাৎ আমি যদি 1 লিটার হাইড্রোজেন নিই এবং দেখি সেখানে n সংখ্যক অণু আছে, তাহলে একই চাপ তাপমাত্রায় 1 লিটার কার্বন ডাইঅক্সাইড নিলে তাতেও n সংখ্যক অণু থাকবে, 1 লিটার নাইট্রোজেন নিলে তাতেও n সংখ্যক অণু থাকবে, 1 লিটার অক্সিজেন নিলে তাতেও n সংখ্যক অণু থাকবে। অর্থাৎ একই চাপ তাপমাত্রায় সমান আয়তন যে কোনো গ্যাসে সমসংখ্যক, এটাই অ্যাভোগাড্রো সূত্র। এবার তাহলে আমরা কি একটু ফিরে দেখি, আমরা কি দেখলাম? যে কোনো রাসায়নিক বিক্রিয়া কতগুলি নিয়ম মেনে চলে, সেই নিয়মগুলিকে বলা হয় রাসায়নিক সংযোগ সূত্র। এবং এই বিক্রিয়া এই সূত্রগুলি কি কি? ভরের নির্ণয় সূত্র, সেনবার সূত্র, গুণানুপাত সূত্র, গ্যাস আয়তন সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। এইবার তোমাদের প্রশ্ন আসতে পারে, রাসায়নিক সংযোগ সূত্র কি, এগুলি কয়টি এবং কি কি, এগুলি বলো এবং ব্যাখ্যা করো। এইভাবে প্রশ্ন আসতে পারে, আসতে পারে গুণানুপাত সূত্রের প্রবক্তাকে, আসতে পারে সেনবার সূত্রের প্রবক্তাকে, ইত্যাদি ইত্যাদি এই ধরনের প্রশ্ন। এগুলো সহজ সরল এবং এগুলোর উপর অঙ্ক আসতে পারে, অঙ্ক মানে মানে গাণিতিক সমস্যা আসতে পারে এই সূত্রগুলোর উপর বেস করে। এগুলি তোমাদের

বইয়ে উদাহরণে করা আছে সেগুলো দেখবে। এবার আমরা চলে যাচ্ছি, যেহেতু চ্যাপ্টারটা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি রসায়নের গুড়ার কথা, তাহলে গুড়া বলতে আমরা ভিতটা বুঝি। তো পদার্থের ভিতটা কি, পদার্থের মধ্যে আছে কি, সেগুলোও তোমরা ছোটো ক্লাসে 9-10 পড়েছ। যে কোনো পদার্থই ছোটো ছোটো কণা দ্বারা গঠিত, এবং ওই সময় তোমরা দেখেছ কণাগুলোকে পরমাণু, পরে শুনেছ অণু। তাহলে পদার্থের ভিতটা হচ্ছে পরমাণু এবং অণু। সেই পরমাণু এবং অণু তার ধারণা কিভাবে এলো? ডাল্টন নামক একজন বিজ্ঞানী বললেন যে পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যে কণাগুলিকে আর ভাঙা যায় না, সেটাকে বললেন পরমাণু। তাহলে পরমাণুর জনক বা পরমাণুর আইডিয়াটা, ধারণাটা দিলেন ডাল্টন। তিনি তার কতগুলি বক্তব্য বললেন যে কোনো পদার্থ অতি ক্ষুদ্র কণার দ্বারা গঠিত, যা অবিভাজ্য, তার নাম দিলেন পরমাণু। পরমাণু ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না, একই ধরনের পদার্থের পরমাণুর ওজন ধর্ম একই হয়, ভিন্ন ধরনের পরমাণুর ওজন ধর্ম ভিন্ন হয়, রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুগুলি একটি পূর্ণসংখ্যার অনুপাতে যুক্ত হয়। এই বলে তিনি কতগুলো বক্তব্য দিলেন, যেটাকে বলা হয় ডাল্টনের পরমাণুবাদ। এটা শিখবে, এটা ভালোভাবে পড়বে, এটা ছোটো ক্লাসেও পড়েছ। তো পরমাণুবাদের জনক কাকে বলা হয়, এখান থেকে প্রশ্ন আসতে পারে, ডাল্টন, জন ডাল্টন। এবার অনুসম ধারণাটা কে দিলেন? অনুর ধারণাটা দিলেন এমেডিও অ্যাভোগাড্রো। তিনি বললেন অণু পদার্থের একটি সূক্ষ্মতম কণা, তবে সে বিভাজ্য এবং বিভাজিত হয়ে পরমাণু সৃষ্টি করে। তাহলে আমরা অণু ধারণার জনককে অ্যাভোগাড্রো। পদার্থের মধ্যে সবচেয়ে ছোটো ছোটো কণা আছে, তারা দুই ধরনের ধারণা পেলাম আমরা। একটা ধারণা পেলাম পরমাণু, আরেকটা ধারণা পেলাম অণু। পরমাণু অবিভাজ্য কিন্তু অণু বিভাজ্য। এই যে পদার্থের ভিতরের যে গঠনটা, সেটা দুই ধরনের কণা দ্বারা গঠিত, পরমাণু এবং অণু। অণু বিভাজ্য, বিভাজিত হয়ে পরমাণু দেয়, আর পরমাণু অবিভাজ্য। তো আমারে প্রশ্ন করতে পারে যে অনুবাদের জনককে, এমেডি অ্যাভোগাড্রো। তো অ্যাভোগাড্রো এই যে প্রকল্প বা ধারণাটা দিলেন, তার সাহায্যে আমরা বিভিন্ন জিনিস প্রমাণ করতে পারি। যেমন m=2d পেয়ে এসেছ ক্লাস 9-10-এ। এনটিপিতে যে কোনো পদার্থের এক মৌলের বা এক গ্রাম পরমাণুর এক গ্রাম অণুর আয়তন 22.4 liters, এগুলো তার এই প্রকল্পের প্রয়োগ বা এই প্রকল্পের সাহায্যে প্রমাণ করা গেছে। এবার তোমরা যেটা শিখবে, পরমাণু আর অণুর মধ্যে পার্থক্য। পরমাণু মৌলিক কণা, সেটা বিভাজ্য নয়, আর অণু ও একটা ক্ষুদ্রতম কণা, সেটা বিভাজ্য। পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, কিন্তু অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, বিভাজিত হয়ে পরমাণুতে পরিণত হয়ে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। এইভাবে পরমাণু অণুর ধারণাটা শিখবে এবং তাদের মধ্যে মৌলিক পার্থক্যটাও শিখবে। এবার আমরা চলে যাচ্ছি পদার্থের সংকেত কিভাবে লেখা হয়। সংকেত মানে সংকেত কত ধরনের হয়, একটা হয় স্থূল সংকেত আর একটা হয় আণবিক সংকেত। স্থূল সংকেতটা হলো যে আমরা যদি পদার্থের পরমাণুর সংখ্যার অনুপাত নিয়ে সংকেত তৈরি করি, সেটা হচ্ছে স্থূল সংকেত। কিন্তু একটা পদার্থের সঠিক পদার্থের যে পরমাণুগুলি আছে তার সঠিক সংখ্যা দিয়ে যদি আমরা একটা সংকেত প্রকাশ করি, সেটাকে বলবো আমরা আণবিক সংকেত। এই দুই ধরনের সংকেতের মধ্যে সম্পর্ক হলো স্থূল সংকেত (n=) আণবিক সংকেত, যেখানে n=1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এটা দিয়েও গাণিতিক সমস্যা আসে। এই গাণিতিক সমস্যাগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যা শিখবে সেটা হলো স্থূল সংকেত ও আণবিক সংকেত কী, এদের মধ্যে সম্পর্ক কী, এবং এইটার উপরে বেস করে যে গাণিতিক সমস্যা আছে সেই সমস্যাগুলি করবে। তারপরে আসছি মৌল সম্বন্ধে ধারণা, এটা খুব ইম্পর্ট্যান্ট। মৌল তো, মৌল হলো যে কোনো পদার্থের পরিমাণের এসআই একক। এটাতে এটা ডেফিনেশনটা হচ্ছে এইভাবে, 0.012 kg কার্বন 12 isotope যতগুলি পরমাণু থাকে, ঠিক তত সংখ্যক কণা কোনো পদার্থের যে পরিমাণে থাকবে সেটাই হচ্ছে মৌল, এবং এটা যে কোনো পদার্থের পরিমাণের এসআই একক। খুব ইম্পর্ট্যান্ট মৌল সম্বন্ধে ডেফিনেশন থাকবে এর

0: তারপরে অঙ্ক থাকবে বা গাণিতিক সমস্যা থাকবে, এটা করবেই, তোমরা এইটা এই ডেফিনেশনটা ভালোভাবে জানবে। মোল কি বা পদার্থের এসআই ইউনিট, মানে পদার্থের পরিমাণের এসআই একক কি, মোল সম্বন্ধে তোমরা জানবে। আবার বলছি, 0.012 কেজি কার্বন 12 আইসোটোপের মধ্যে যতগুলি পরমাণু থাকে তার ঠিক তত সংখ্যক কণা অন্য পদার্থের যে পরিমাণে থাকবে সেটাই হবে ওই পদার্থের 1 মোল। বুঝতে পেরেছ? সেটা খুব ভালোভাবে দেখবে, মৌলের উপর গাণিতিক সমস্যাগুলি দেখবে। আমরা ভবিষ্যতে আগামী ক্লাসে এগুলি সম্বন্ধে আরও ডিটেলস আলোচনা করব। আজকের আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থেকো, পড়াশোনা মন দিয়ে করো, অনলাইন ক্লাস বা রেডিওতে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো ফলো করো এবং সেগুলি মাধ্যমে পড়াশোনা এগিয়ে যাও, কারণ আমরা একটা বিশ্রী পরিস্থিতির মধ্যে চলছি। সবাইকে আগামী দিনের শুভেচ্ছা রইল।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল একাদশ শ্রেণীর রসায়ন, পড়ালেন শিক্ষক শ্রী রথীন্দ্র ঘোষ।
2: এতক্ষণ শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা শুনলেন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। আকাশবাণী কৈলাসহর, এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, শিল্পী ঋতু গুহ।

আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

এতক্ষণ ঋতু গুহের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। আকাশবাণী কৈলাসহর এখন ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ বাংলা আধুনিক গান শুনলেন আকাশবাণী কৈলাসহর, এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন।

এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাস শহর। অল্প কিছুক্ষণ পর বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি তার সমগ্র জীবন ভারতের সংহতির কাজে উৎসর্গ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার সুফল ভোগ করছেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আজ সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ডক্টর অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে বহাল করা হয়েছে কৃষ্ণমোহনকে। কেন্দ্রীয়

0: স্বরাষ্ট্র সমবায়মন্ত্রী অমিত শাহ বলেছেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাকে অভ্যর্থনা জানানো হয়। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশন সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সফরকালে প্রধানমন্ত্রী মোদি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। তাদের বিশ্বাস, এই সফরের ফলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। সন্দীপন দাশগুপ্ত, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: সফরকালে শ্রী মোদী সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তারা। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী 8 তারিখ অস্ট্রেলিয়া যাবেন। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে তিনি 10 জুলাই যাবেন নিউজিল্যান্ডে। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার উপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে এবং এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। ডক্টর মুখার্জির এই ভাবনায় বিকশিত ভারতের মন্ত্র গাঁথা রয়েছে। তিনি যে মাতৃভাষার শিক্ষার উপর বিশেষ জোর দিয়েছিলেন, কেন্দ্রের জাতীয় শিক্ষা নীতিতে সেই স্থানীয় ভাষার শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই দেশের প্রতিটি মানুষকে শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে বলে শ্রী মোদী উল্লেখ করেন।
2: ডক্টর মুখার্জি এক ভারত শ্রেষ্ঠ ভারত কে লিয়ে পুরি তরহ সে সমর্পিত থে আর ইসলিয়ে জব দেশ মে দো বিধান, দো প্রধান, দো নিশান কি বাত হুই তো ডক্টর মুখার্জি নে ইসকা ভি জমকর বিরোধ কিয়া। উনহোনে দেশ কো মন্ত্র দিয়া, এক দেশ হে দুই বিধান, দুই প্রধান এবং দুই নিশান, আমরা কখনো মেনে নেব না।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে বিজেপির সরকার গড়ে তোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিবেশী দেশে হিন্দুদের সুরক্ষার জন্য সবসময় চিন্তা করেছেন। তার সেই অবদানকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে। শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন।
3: শ্যামাপ্রসাদ জি অনেক প্রকল্পকে উনহোনে বিচার ভি রাখে और अपने छोटे से जीवन के अंदर उसको पूर्ण करने का प्रयास भी किया, मगर सबसे बड़ा काम किया, एक ऐसा बीज बोया भारतीय जनसंघ के रूप में जिसने भारत की सारी राष्ट्रवादी ताकतों को इकट्ठा किया और सांस्कृतिक राष्ट्रवाद की नींव डालने की काम किया और आज उन्होंने बोया हुआ वो बीज एक वट वृक्ष बनकर পুরে ভারত মে ফল দেনে কা কাম করা হ্যায়।
0: অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শ্যামাপ্রসাদের জন্যই ভারতে শরণার্থী হিন্দুরা আশ্রয় পেয়েছেন। এই কঠিন সত্যকে স্বাধীনতার পর কংগ্রেস, পরে সিপিআইএম এবং পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ভুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আগেই জানানো হয়েছে, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ রাজ্য জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে আজ কলকাতায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠান শেষে শ্রী শাহ আজই দিল্লি ফিরে গেছেন। দেশের বিভিন্ন অংশেও আজ যথাযোগ্য মর্যাদায় ডক্টর শ্যামাপ্রসাদের 125তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক

0: প্রধানমন্ত্রী নীতিন গড়করি বলেছেন, ভারত কেশরী শ্যামাপ্রসাদের জীবন ভারতের ঐক্য ও অখণ্ডতার প্রতি উৎসর্গীকৃত ছিল। তিনি আজ নতুন দিল্লিতে শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ ভোপালের সাতগাদিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মার্ট শিল্প পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে শ্যামাপ্রসাদ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নাগাল্যান্ডেও এই উপলক্ষে কোহিমায় বিজেপির সদর দপ্তরে উপমুখ্যমন্ত্রী ও বিজেপি পরিষদীয় দলের নেতা ওয়াই প্যাটন ডক্টর মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আজ সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ডক্টর অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে কৃষ্ণমোহনকে বহাল করার কথা জানিয়েছেন ট্রাস্টের হিসাবরক্ষক গোবিন্দ দেবগিরি। উল্লেখ্য, কৃষ্ণমোহনের অভিযোগের ভিত্তিতেই মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের বিষয় সামনে আসে এবং FIR নথিভুক্ত করা হয়। গ্রেপ্তার হন 8 জন। একজন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বহাল করার ব্যাপারেও ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করে যোগ্য নাম খোঁজা হচ্ছে। সীমান্ত সড়ক সংগঠন BRO-র তহবিলে কারচুপির অভিযোগে দায়ের হওয়া 4টি মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI আজ 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 26টি স্থানে তল্লাশি চালিয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্র, অসম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড বেশ কিছু অবৈধ নথিপত্র এবং ডিজিটাল তথ্য প্রমাণ উদ্ধার করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মেজর ইঞ্জিনিয়ার র্যাঙ্কের 10 আধিকারিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, লাদাখে প্রজেক্ট বিজয়াকা এবং যোজক প্রকল্পের কাজে ভুয়ো ক্যাজুয়াল শ্রমিকের নাম করে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগে মামলা দায়ের করে প্রতিরক্ষা মন্ত্রক। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে শ্রী শাহ জানান, গত 5 বছরে সমবায় ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তি নির্ভর ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে প্রশংসনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ির শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ কালো পোশাকে সজ্জিত হয়ে যোগ দিয়েছেন। পতাকায় মোড়া খামেনেয়ির কফিন নিয়ে তাঁরা সামিল হয়েছেন শোক মিছিলে। এদিকে ভারতের ইরানের দূতাবাস আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ায় ভারত সরকার এবং ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এর ফলে দুদেশের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং মানবিক বন্ধন আরও দৃঢ় হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল গুজরাত, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তরভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও পরবর্তী 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়ামের মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ির শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। আজকের মতো খবর পড়া শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এতক্ষণ বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক সঙ্গীত শুনবেন।

থেকে রিলে করে শোনানো হবে। 7:45-এ রবীন্দ্রসঙ্গীত, সকাল 8টায় প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30-এ নর্থ ইস্ট নিউজ আকাশবাণী শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40-এ বাংলা আধুনিক গান শুনবেন। 9টায় প্রথমে হিন্দি সংবাদ এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10-এ বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ১১টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12:05-এ রবীন্দ্রসঙ্গীত। 12:30-এ বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি শুনবেন। 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05-এ বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াকৃতি। 1:30-এ বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40-এ বাংলা আধুনিক গান শুনবেন। 2টোয় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15-এ লোকগীতি। 2:30-এ বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3টে প্রথমে হিন্দি সংবাদ এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরে বিবিধ ভারতী। 4:20-এ এমপ্লয়মেন্ট নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6টায় ঘর গৃহস্থের আসর। 6:30-এ কিষাণ বাণী। 7টায় ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ৭:35-এ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে ককবরুক সংবাদ স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10-এ শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। 8:30-এ ভয়েসমেল অনুষ্ঠান গীতবাহার। 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15-এ গজল। 9:30-এ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10-এ লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:20-এ ওয়ার্ল্ড নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34:30। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি 5:55। শুভরাত্রি, জয় হিন্দ।

শোনানো হবে। 10:10 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:34:30। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। শুভরাত্রি, জয় হিন্দ।